লাগে আকাশবাণী ডিফু জাইমে কে পেচেটাক পনবম লাগে এফ এম বেন আলং পেন ভারত সিলা তো বড় সের কে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টানালে তুম কে দো অনে যায় মেঘটা অর্জল এগজি আদন্তু কার্বি লোনবারিম আজয় মেগাং ডেঙ্গলং প্যান আসনসন কার্বি লোনবারিম আর্জুক সিনা আপ্রাংসে হানসু কিপ্লাং আলোন কার্বি আখাইলং হানসু কিপ্লাং আপরম দো আথেমা হানসু কে মুনি দাতম কেচো আফান্দেত লে কে এন কালি মাতে কাতিকি চটকালি কার্বি আতুমকে সৌদেত উন এডেত আহুত কেসু কে পাতিনি আফান সাংলাং সাংলিতা এনডেত লাসে কার্বি আতুমকে হানসু আফানকে আম আমান আদর পিপিক লাসে বাংকে থেকেরে লুনসে পো আতুমকে হানসু কেপ্লাং আপরম পেন লাপুসনসে কিলনলো লাসিনোনকে লুকিরাম রং হাং পেনলে হানসু কেপ্লাং আলুন আর্জু এক সিনেমা

আলকা ইয়াগনি কে টম্পেন কিলো নালন আর জিগলং তংলং আদুন্থু মহাবতী লামার জানা লংপেন উদিত নারায়ণ লাপেন লতা মঙ্গেশকার টম্পেন কিলো নালন আর জিগ সিনে আলো নালাম থে হামকো হামিসে চুরালো।

0: আসানসি টেবক হেড মারাত আডক্টরা লং দাম পুলতে দোয়া একে জয়পেন ইলিতুম লংজি নন মেলম কাছি হংনে একে সু জাপানিজ এনকেফেলাইটিস লাপেন সোয়াইন ফ্লু লাপেন লং হং অক কাপামেন মে পেন আজয় নি আপো কাহি লং আকে সু মুনি রাতুম লং কি উন আলাম চেথান সিনা লাসু আকে সু অমেন কে জুনোসিস পুল লাকে মুনিট পেন মারাত বা মারাত পেন মুনিট আলং সি চেক আপ লাপেন কাছি উন লো পুলোসে লাহাই আকে সু পেন কে ইলিতুম কাপাজক সুংক্লুং কিজুৎসি কে লংহং আচিলি আলাম চেথান সিনাং এলিতুম কোনা সি ইলিতুম লংহং আচিলি জয় কে পেন কে লং জিমা লংহং আচিলি বা আব্রিত ন নামাত ইলিতুম আলং কে জয় কে পেন কে লং কে লার্জ ব্ল্যাক হ্যামসায়ার ল্যান্ড্রেস দুরক লাপেন আসন আসন আক্রস ব্রিত নন লাদাখ গুহাটি আলং ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আলং কে বেনিফিসারি কালিতে ইলিতুম লা কাটিকি এতুমা ফার্মান কে আদর কি জুম পেন কে জ্বর বম আচিলি তাদু লাপেন মু ইলিতুম কাছে থান আসনসি আচিলি কে লং ডুন কে ডাক কে লার্জ ব্ল্যাক হ্যামসায়ার লাপেন লোকেলি আচিলি কে লং ডুন আমেন কে গুঙ্গুর লাসো আচিলি কে ইলিতুম নন মালম দিফু দিলাই লাপেন বোকাজান আলংটা মেসেন আলং হং আচিলি লং ইকদুঞ্জি নন আমাত কার্বিয়াং লং লংহং কাপাং রেং আবার সাই কাছি হুং থেকপন লংসি আ ওক লাপেন আসুমার কে জ্বর কেনাং সাই পেন আজয়নি পেনাং আনা কার্বি আতুম কেরেং আবার সাই মেসেন পেন থেকপন লং লাপেন আনসোসি কোসনসি কাদু কাবিতা কাবর ই পঞ্জিমা লংহং কাপাং রেং আলং ছিনিং তুং পুলোতে নাংলিতুম আনসোসি লাদাখ ICAR ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চ রানী আলং বেনিফিসারি বা খেতিয়ক আতুম ট্রেনিং এন পনবম লাপেন আলাংলি তুমাফান কে জয়া ট্রেনিং তাদু লাপেন নাংলি টাঙ্কা পেনলে ট্রেনিং এনজি পুসিতামে আবার সাইডু নন আমাত কার্বিয়াং লং আলং ভেটেনারি অফিস পেন ইন্সুরেন্স আপুথাক ট্রেনিং পিকবম এসটি হিলস আতুম পুলতে 80% সাবসিডি লংজি লাপেন জেনারেল আতুমকে 60% সাবসিডি লংজি লাপেন লংহং আতুমতা FMD আকিছো বা পারকালাম পেনকে খুড়া বেমার পোয়াকিছো লাকে ভ্যাকসিনেশন দো লাসো ভ্যাকসিনেশন তা আকে জয় পেন লং ইকজি লাপেন টেপ বম বা ফিতা পেলু পোয়াকিছো দো লাসো আকিছো অফান্তা আকে জয় পেন নাংলিতুম ট্রিটমেন্ট লং ইকজি লাপেন ডাক ডিফু পিক ফার্ম লাপেন ডংকা লং তামে ট্রেনিং আকে জয় পেন পিপন বম লাপেন লংহং আন কে সেং লাপেন আসন আসন কি পিপেন কাপাং রেং জি আফারমান কে ফিট মিক্সিং প্ল্যান ডিফু লামডিং রোড আলং তা চার্লি দাম লং জি লাসি পিনি লা আন পেনসি নেলি কাপা জুরিগল কার্ডং
1: লাপনপর নালতুম ডক্টর ইলিনা তেরং পিপেন লামজর কেথান আর্জিগলং তাংলং লামজর আচাই মেগং দেংলং পেন আদুন্থু আর ভি এলাং কাবিরটি আপুথা রংসিনা তিমুং পেন লামজর কেথান আর্জিক সিনা
2: ইলিতুম আর ভি এলাং কাপাং পেন রেইন ওয়াটার হারভেস্টিং আবু থাকলে চিথান পনিলুনা ইলিতুম কে দোয়া লংরি আলং কে জাসেমেত বারলা আপর সি আর ভি কে জাং কাংলুম লাসনা পর আহুত ইলিতুম আর ভি কে জাং আদলাং পেন আফি কে এনজি আসন সনা ফান চিসিক পনমে পুদাম লনাং ইলিতুম কে দো আরং সুপি আলং তামে আর নিবাং পিরথে মুনিদা ফাই নাং কি বাদ আসন থাক থাকসি রং সুপি আর লো মুনিদা ফাই নাং বাদ বমলো লাপুনাথ আর মু নাং কি বাদ পেন কে নাং জি আসন তামে নাং বাদ বমলো লাসুয়াং বং ইলিতুম জো পাদাব কেনাং সট নাই লাকে লাং হেনল চুচি জুঞ্জি আফ্রাং সিতামি ইলিতুম লাং আবাংকে কেনাং সট ছিনাম রং রূপ আলংতা আর বি কেজাং আলাং কিদুদুন পেন কেপাং পেন আবার সাই কে এনজি আপুথাক পাচি থাং লোতে মুনি রাতুম লাং কাদুরি পেন কে জগ দুজি আর বি আলাং কে আকি জয় পেন সি কেলং আনাম নাংনি লাসি স্কুল আলং কমিউনিটি আচাতাই আলং হসপিটাল আলং কার্দম আহেম আলং সাই কি ক্লেম আহেম মাতে অফিস আলং রিত কি এন আলং আনতা সেলাম লোতে আর বি আলং আবার সাই চু এনমি মু অফি লাং কি নাংজি আহুত কি এনজি আফান আর বি কি জাং আলং পাংপেন দু নাংজি আর বি আলং কপাং পেন আক্রং পেন পেনাং আন আলি কি লং পন লাকে আলি লাং কপাং পেন কি জুঞ্জি লাপেন কাপ্রে কি নাংজি আফানতা ইলিতুম আর বি আলং এনমি লংলি কি কন কপাজুম আর বি আলং কি দু পাং পেন দুন লোতে হেম আং তানা লং লাং বুং জুম্পো lapen long lor.

লাপানাপন আলিটুম আগ্নে সাক্ষী লামার জানালং প্যান জুবিন গার্ড কিলোনালন আর্জুগলং তাংল আদন্থু রামথিনু লামার জানালং প্যান জুবিন গার্ড আপেন সিয়া ঘোষাল আদম্পেন কিলোনালন আর্জুক সেনা আলোনালাম থে রং দিয়া মরম

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিরতা যোগ্যা কে থানা বাং নিলি বন্তি টিমুমপি ইউনিয়ন জলশক্তি মিনিষ্টার সি আর পাটিল কাছে তং দুন পেনপিনি গুয়াহাটি আলম ব্রহ্মপুত্র বোর্ড আকাং তুয়াং ডেং কাছিং ওয়াই কাউন্সিল ইংডেংকে প্লি পেডোপন টাংলো ইউনিয়ন ওয়াটার ট্রান্সপোর্ট আহি নারপুকিডো মিনিষ্টার সর্বানন্দ সোনোয়াল লাপেন জলশক্তি হামফাং পেন স্টেট মিনিষ্টার রাজভূষণ চৌধুরী তাছে তং দুন লাসু তং আলং পিনি কাছে তং আলং ইংডেংক্রে কিঠমা মে কাছিং ওয়াই পন্টাং আলাম থি হাই হুই কাপিচুন পন আলাম কাছিং ওয়াই পেনাপারা ব্রহ্মপুত্র বোর্ড কেডো আকাম আমুং তা লাংচারি পনলো লাপেন আর জি কেডিং আফান লাং কেরাই কম পন আফান কাপাচাথাং আফা নিহাং নিতুর আলং মুনি রাতুম লাং কেটেং পন আসাই আপুথাক তা কেতাব লাপেন আর জান পেকলাং পনলো পঞ্চায়েত লাপেন রংরূপ আংকাং কাচিং থুর আসাম একর্ড কাপিচুন এক্সাইজ হামফাং মিনিষ্টার অতুল বরা আফান জুংজুং আফান পার্লিয়ামেন্টারি এফেয়ার হামফাং আকাম আমুং কে লাংচারি পন আর পুপেক পন তাংলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাপিনখাট পনাটিং গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য শিলাসুয়া হুকুম পচতাক পনলো কেনাং সরাহরমু আদর কে লাংচারি পন আসাই কাছিং ওয়াই পন আফান চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি ইসি আর ডি কিডু আমে পেডু পনলো কিসুংলর হামফাং আসাই খিসংজা আতুম পেন কাচেতং দুপন টেট আফি ডক্টর শর্মা হরমু হরতার আদর পাচিং বারবার কাপিডু লাপেন আজাদ আহরমু আদর দা কেলাংনু ডাক আন আদর কাবাত কেখাং পনাফান মাং পনসি পেনাং আর ডি কেডুয়া হুকুম পিপনলো লাসো হুকুম আটিং হাওয়ার কমিশনার কেজা নিনি নিথম আংবং হাওয়ার গেলাংচারি কমিটি আমে কেফা কুলাত লাপেন হিথি মালম আমুজুই লাপেন আবুতুং আদর কাপেকলাং পনকে আকেনাং সট হাওয়ার কমিশনার চেম্বার লাপেন কমার্স হামফাং আতুম আংবং ইরুই পেন কাচিং ওয়াই কাপি দোপন আকেনাং সট লাহাই হানলো ডেট কাপড়ে কাপড়ে কাংডে আলক ধেমাজিয়া হাওয়ার কেডো আন ব্লক আলং দা পাতুমি ইউনিয়ন সরকার জনভাগিদারি আরুই পাংচেং পনলো সরকার পি ট্রাইবেল এফেয়ার মিনিষ্ট্রি আহিন পেন ডেট আদাং পিলা সবার সাই কাপাচাতাক পনাকে মাং কে খে আসোয়া তোমা ফারমান কেডো কেলাং কালানা পনাবার সাই আপথাক কাপাচিনি লাপেন কাপাচাথাং পাতিনি হানলো মাংসভার সাইকে আরু নি ফাইং কয়রা ফ আনি আন পেডো পঞ্জি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা আহিন পেন আন কাচুতুনা সিলিন্ডার কেরন কে বাক পন আহিন আরনরি আসাই দো আনতা পেপ্রাই পনসি প্রাইম মিনিষ্টার উজ্জ্বলা আবার সাই কেলং দুন আতুমাবেন আধার পেন কাপাচিজু পনা নাচি আর ডি বিপনলো ভুটান আদের আরিচ জিকমে খেসার নামিয়াল ওয়াংচুক পেন এন ডি এ সরকার বাতাই কেথম ফার্মান সিমে কেডেং পনলং আপুথাক পাতুমি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আফান কাছুরু আকার দম বাজির পনলো বাংসু আলাম থে চিফ মিনিষ্টার ডক্টর শর্মা সোশিয়াল মিডিয়া আজক পেন বিরতা পাচাতাক আজক পেনসি পাচিনি পনলো আসাম স্টেট স্কুল এডুকেশন কাউন্সিল আহিন পেন সুরিহিনী রাইং কয়রা ট্রক ইং কয়রা ট্রক সি একাডেমিক আনিং কান ইংডেং সিরকেপ কাছারলি ইছারলি বাঙাতো আফান রেজিস্ট্রেশন কে ক্ল্যাম্পন আফান কি জুত কি নিফাই আরু চিক লো নিফাই কয়রা প্লি আনপে বাদ পন টাংলো জাস্টিস শর্মিলা ভুইয়ান ফার্স্ট ট্রেক কোর্ট জুবিন গার্গ আরং গাছেওয় আলং আকয় কেডু শেখর জ্যোতি গোস্বামী আফান বেল পেন কাপেজক পন আলাম রায় কি আরু নিফাই কয়রা নিরকেপ আর নিসি পিপঞ্জি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি গুয়াহাটি বর্ষাপাড়া আসাম ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম আহং জাতাই আলং কে কিম্পন আসাম ক্রিকেট মিউজিয়াম কাং পুপন পেনাপারা দ্য গোল্ডেন ইনিংস লিগেসি অফ আসাম ক্রিকেট পাথেপি আপুথাক ডকুমেন্টারি টাইং পুপনলো আসাম ক্রিকেট এসোসিয়েশন আফুর কিমু আর ডি কেদু আলুয়া কটলাপেন কেদামটাং আপর আহুত কাপড়ে কাপড়ে কাছি কিমু পন মিমি আফুর কিমু গেরাই কম আফানসি মিউজিয়াম কেম্পনলো লাসো মিউজিয়াম সি আসাম ক্রিকেট কেপলাং সেট আফুর কিমু কাছে পারো কাপন আহাকি চমান পো ইন্ডিপেন্ডেন্ট আপ্রাং কাপাং চেং পন আসাম ক্রিকেট পেন কাছিজু আতুমাফান আসাম আরা রাতুম আমানাপেং কি পিপন আংথেকটা লো লাসো মিউজাম আজক পেন্সি নন কিথুর মি উভে কিমি আতুমাফান আসাম ক্রিকেট আসং আতুমাফুর কিমু কাপ্রে কাপ্রে আহিন কাপাচিনি পন আলকত আকেরাপ্তা ওয়ানপু কাছে

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু। পিনিকে আৰুনি ফাইক্রি চিৰকে দুৰ্মি আনি কাৰ্বিং ডেং আলং নেলি বন্তিটি মুংপি কাদ কবি ফান্দা কাৰ্ডম পাজুৰ চি কাৰ্বিং ডেং পথ ডাং বন্ধুল কাৰ্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটাৰ ফাৰুক লি ৰাক্ৰি চিৰাট বৰাফ কিলো হাৰ্চ পেন ফাৰু টক্সিৰা এংকৰা চিৰকে বোলা পেন মেগা হাৰ্চ পেনলে ফাৰু ইচিৰা ইচিৰা টবৰা ট্ৰক হেনল আদন্তু আং ডেং দাম দিয়া প্ৰাং পিনিয়া চাৰলাম থে আৰ্জি ইকছেনা পিনিয়া চাৰলাম থে চমাং আছু কে পি পালৰলো আমাত বহুবিন আঠিকে কাংহন অং আবি দুবিন পফা লামঠে কিমান আহুতি চি চমাং বু ইনোদামনিত আছু পো পো ইপুম ভেদ আনহেনলো লাচি বাংস আও চুৱাফান কাংহন অং কে আবিদি ঠেক ঠেদেতল বাংস আও চুৱাফান কে হাঙালিং তা বিবনলো আনকে আবে দুখক মাত থেদুং আন তা চিংকি নজাই লাপেন কেচু কেজুন আমু তা কাবহু দুককলো লাচি আলাম থে দুকক কি ফুদামকে বিহে কাহুত পেন আবে কাংহয় আমাত পাদুকে আমো বাংবে দেত পা ফানসি কি পুদা পিনিয়া সারলাম থে লাপান হেনলো লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পিনিকে দুর্মি আর নিয়াপদি লুনাং দেং আলং আপ্রাংসি আলুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি জেকুলিন তেরনপি আলুনালাম থে নাংবুলু সীতা আলি কোপাই কে কেরলালি ততাংতি জেকুলিন তেরনপি কিলুন আলুঞ্জির আর্জিক সেনাং

নামিতং কাজলংবম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেংপেন আদম ঠু আং ডেং দাম প্রাং পিনাপ কার্বিং ডেং আলং কপি পিসি কে রত কেপার জুপন লিং জিমা জেঠা নিকসেনা পেনাপ কে আরু নি ফাইং কয় ঠেলাঙারনি কার্বিং ডেং আলং পেনাপ প্রাং সি বিউটার জিগলংপ আদম ঠু সারলাম থে পেনাপ কে ঠেলাঙারনি আপত সি লুনাং ডেং আলং আং ডেং চারি বাং ডেং কে হ্যাং আসন সন আলুন জির কার্জু পেনাপারা এর সন কেনাং সত আবিরটা ওরেং আবিরটা তা আর জিগলংপ তো তাংটি পুথত আদুন্থু আং ডেং দা মেকলো নাং সাং পিমার আং ডেং আলং পেন লামকান আর্জিক সেনা আলামকান কি রং ফারপি রং বি নেরকেপ আং ডেং বাংস আং ডেং পিনি অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কে পাচে তাক পঞ্চেং আং ডেং লো

0: তাই হারাই কে হাদা হুত আপর নাং ককপু
1: আন্তে কসনো ক্লেমজি
0: তেলং আসো আসোলে কিম নোট ল্যাং থাক ইসি পেন ইসিয়াং বং পাতি জু লগলে ককপন চেক নোট লাপুসন কে কক পেন কুপিলি পারায় হারায় কে কক পাচি জুই গ্লক নোট
2: লাপুসন পাচি জু পেন কিম পন পুলতে ইসিয়া দলং চেমান দে পুবু
0: কালা ইসিয়া দলং চেমান পু বাংস দলং কে ল্যাং থাকসি ইংলাং পংপু লাসন রা রাতুম আকেং পেন দামসি জয় কে পেন কুপিলিয়ার কাপ উনপু চিনি লবু
3: নাংলি মাথা রাং নিলু নিলি তুম লপু সন সি ক্লেমপু
2: দন্দলং কি কি মাসাই কে পিনি আমাসি পাং চেং পনপু উন আন কে পাতাং দা প্রাংপু রা রাতুম বাসা পিয়া হুকুম নাংলি তুম কাদো কাবেতা আর জুলং লো লাসো হুকুম আকেং কাম তিন সি তালন নাংপু তাংতে কাচিং বাই পিনি লাপুয়ান সি কাংতন লো দি
0: কালাং কাচিং বাই কাংতন লো মাজক তা চিংতন রিনোট পারো কা চাকরি ছি এর লো লাফান লং লিয়া লং পিপ বুপ নাংপু
3: কালাং
4: কালাং অরনন অরনন দে রুম পট কং নাংফা
3: রুম পট কং
5: ওই কাকরুং নাং তাং এর লো মা নাংবার এর লো নাংবার সিরাং নোট লিন্দ কাতুম নন আন্দাবাং বেলা পা দের ওলু কু পিয়া সাইসি কে ক্লেমারেট মাতি লাহা
4: বাসা পিনাং বারলো মা
5: টিপি চিসিক বমলো ঠেলাং দে হ ও টিপি টিপি
0: ঠেলাং কি বাংলো ঠেলাং ঠেলাং নাং তুম নাং বার এলো
5: নাং বার এলো বন্তা লিন্দক নন আতা নাং লেলেলা
0: আলাং নিলে দাক্সি বাং জিপু কি পু মা
4: পুতেকাং হেম তুম পেন কাদো কাবে ফান্তা বানসি লাদাখ কেবাং জিয়ালাম দু ওই লংবীর লিন্দ কুপলিয়া কুং দামে লোমা
6: দাম দে দাম দে আলাং লি দাম দে না কুপলিয়া কুং নিতুম পাম মো পেন লোকে দাম
0: তাং তে নাং লি কুপিয়া থে সি লাদাখ কেবাং ল
6: নিলি ফান ফেরাং কে সি নাং গে তয় বিরটা কি পিয়া ফান
0: কুপিয়া বিরটা সি কেবাং ইগল
6: লাং রয় থা চেগা দলং কি কি মাসাই তাং এরলু ইলি তোমার রা তুম কুপিয়া কুং লং চিংটন প্রং লো কাদো কাবে তা নাংলি ফান্সি তোবার চোলাং ডিং লো
0: নিফান কুপি পছে নাংকাং হং নাং প প্রাব জিন পেন কুপি লিয়ালাং রয় কাপ নাং পু নাংলি দাম ইগনন দা কুপি লিয়ালাং রয় কে কাপ জিয়া ফান কাদো কাবে আ ফান তা থান দাম ইগনন নিলি রাং বম লো পুরা থান দাম ইগনন
6: দাম পোটাং তে
4: নাং বারে লো বাং নন লিন্দক তুম নাং লে লোতে ইতুম তা দাম লো না
7: বাং ইগনন তাং তে ইলি তুম কা দোকা বেতা দাম রা পেলুন না
0: হা লাকে জাহ ইগা তুম লাম জি থান বম নাংলি এতলো
7: কুপি সি কি মান পো মানন কি হেম রি চি উসি তুম পিল কুপি লি পারাই দাম পো
0: থালাং তি হো থালাং চপানিং ডিং থা মাজু মাজা পো ইক ইলি তুম কা দোকা বে আরং আরা তা ইক এতলো মা
5: ওয়াং এতলো র মালো মা জক তা বেলু কোমানে দোকক না পুসি আহেম আহেম কে দামলু কাদো কবে আফান্তা কুপলিয়া কুং তয় থাইলো লাসি নিলি কেবাং দেরচাতলো
0: কিমেসেনা সাইসে কে ক্লেম ইগলো ও ওপাই ওনে দাই তুমতা বারলো না
7: ও হেমপু নিলি তুমা ফানা রাই কম থা কলো থং নি ফানাং পিনো নি আর বাকবো কলো রিয়াং আফানাং পিনো আর বাকবো
0: নাং নে পাই নাংন এদে জি কেচারি আর অনসি রাং বমলু নাং নাং মিঠা ফানলে চি লাং নোট রিয়ান আফান কে নি লাংপো লাফান কে লাং পামে জি আফান আপোতা আবাতাই বাতাই কি পুতে কাং লা হেলো নি কাই ডিং পি দা দা আপোর জুম টাংলু কুপিলিয়া লাং রয় কাপ নাংপো
3: দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দ

লাবুয়ান আপনার লিতুম গুয়াহাটি পেন কেপাচে তা কার্বিয়া জাইমেক আর জিগলং টাংলো লাকে আকাশবাণী টিফু জাইমেকে বাংবম লাকে এফএম বেনালং পেন মেগাহার্স ফারুইসিরা তকবরা সিরকেপ লাপে নিউজ অন এয়ার মোবাইল এবালং পেন সেতা না লিতুম আকাশবাণী টিফু আলং পেন জাইমেকে পাচে তাক আর জিলং ইকচি আদুন্থু নিলিতুম আকাশবাণী টিফু আলং পেন ডিমাসা লুনবাড়ি মালুন কেরট কেপার জু চেঙালুন আর জুইকথা সাম্পার বড়ো কিলুন ডিমাসা লুনবাড়ি মালুন আলুন আলাম থে দাউরি এলি তংতে আর জুইকথা লবং সালুন।

বড়ো লুণবাড়ী মালুনা জাইমেক আংডেং আলংপেন নন হেডাংলি টুম রমেশবাড়ী ব্রাহ্মা কিলুন বড়ো লুণবাড়ী মালুন আর্জিকলং টাংল আদুন্টু সামেলি বসুমতারী কিলুন বড়ো লুণবাড়ী মালুন আর্জিক থা।

বাসুমতারী কিলুন বরুলুন বারিমালুন আর্জিকলং টাংলো আদুন্তু প্রফুল্লা ব্রহ্মা লাপেন আলাংলি রিজাংহ তুম কিলুন বরুলুন বারিমালুন আর্জিক থা।

0: Boro lunbari malun ajai mek angdeng along pen non henali tum kapre kapre Boro lunbari malun arjik long tanglo lakke Akashvani Tipu
1: मन की बात है जन जन की, सभी की कुछ अपनी सी, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार, मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 31 मई सुबह 11 बजे मन की बात आकाशवाणी दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। माननीय प्रधानमंत्री के प्रसारण के तुरंत बाद मन की बात का प्रादेशिक भाषाओं में अनुवाद आप सुन सकते हैं आकाशवाणी और दूरदर्शन से संबद्ध प्रादेशिक चैनलों पर। मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण आप सुन सकते हैं रात 8 बजे आकाशवाणी और दूरदर्शन के सभी प्रादेशिक चैनलों पर। तो याद रखें रविवार 31 मई सुबह 11 बजे मन की बात।
0: लके आकाशवाणी टिपू अदुंतु रोंगरू बजाय में आंगदेंग लोंग पेन लोंगसिंग तेरांग लपेन दोहोमी इंग्लैंग पी अंगबोंग থেংপিয়া রং কেপারি লাপেন কি এ আপুথাক চিহচিপুর আলামজির আর্জিক দুনসেনা
2: পিনি নেলিতুম লাদাক থেংপিয়া ক্লেম কারচে আপুথাক চিংকি যে থান জি পুসি নেলিতুম সার লং সিং তেরাং আফানসি চোফাইগলু আফ্রাং সি নালি ফান সুরি সুরিয়া কারডম নাং পাজির ইগলু
3: কারডম
2: তং তেনেলি নালি ফান আফ্রাং সি আলাম না আর্জিগলাং নাংলি নিংকান কো আন পেনসি থেংপিয়া ক্লেম কারচে গ পাংচিং দুন ইগলো
3: নিলি পিনিং পনা নিংকান ফ্লি আনল
2: থেংপিয়া ক্লেম কারচে কো সোন পেনসি নাং নিং কে হ্যাং ইগলো
3: নিলি নিনিং এ হ্যাং বাঙ্গেলা পুল হে থেক দুন লং বম ল আলা উদালি ল ওম কদ্দু গ বেল পেন ফরেস্ট ডিপার্টমেন্ট তুম লং পুস্তামি লা সাহেল লা হায়া আকাম চারলি দুন বম ল হে আমি নিলিতা আলে দো পমাসে লসো আপুথাক নিলিতা ক্লেম আর চে পনল নাসি নিলিতা ক্লেম পন বমল নাসি লসো থেংপি আদর কেদো কেদো কদো কবে লহাই হরম চিন্দুন মাসে নিলিতা লহাই ক্লেম পনল
2: তাংতে নার্সারি মতে আক্লেম কার চে জি ফানগে কুপি পি আসন জিকে নাংপ
3: লাসু আপুথাক বাংকেলা আক্লিম থেংপি আক্লিম কে এ কারচে আপুথাক বাংকে ফার্স্ট দো পুলোটাংতে কেচেং সি হুর বাংকে হাইস্তা বাই নাং পো হাই বাই বে পুলোটে লংলে পাচে ক্লাম নাং পো হানি লংলে পাচে ক্লাম পেনসি লস ডিম চে ক্লাম লেপ সয় লেপ লো পুলোটাংতে লকে পুলি বেক নাম দম নাং পো অ্যান পেন লংলে থাপ নাং পো লসা লংলে থাপো লাপেন লংলে প্লেং লো প্লুতে লসা লংলে আলেন আলেন টিয়ার পোহে এলেন আঝাক টুঙ্গি পুল আবেত পুষে ব্যাঙ্গি পুল হে আবেত ই সিসি গে আবেত আলং সে রং সুরি সিসি আলং লে থাপো লসা আলং লে থাক লং এ পোমাতি দি আমু নাম সে আমু নাম পো গে কেবং বং চিম্পো পু তুপ এ চক চক চক চক চক পো এ পো লাপেন লসত হাক বাংকে বার্মি কম্পোস পুনো হিলং হি পেন কাতিয়ার আহার হ্যাঁ লস আহার রিক পো আনকে লডাকসি লাং পিপো লাং পিপো হপ্তায় রুইপেন বাতাই সি মা বাতাই হিনি লাং পিদুন বম লো পুলো টাংতে লস থেং পি আক্লিম বাং পো মাতি দি আক্লিম বাং পো আনকে কি এ কাছে পাং হাই নাই ইস্তামেলা সাদাক ফুটনি ফুটনি আনবিনং পোহলা ইসিয়া বেত মানে ইসিয়া দোরাল হেলা মাংকে ইসিয়া পারি হে লাবাংকে ফুটনি রা চিতিম দো পোমাতি দি সদাক মনি তুমদাম নং কক হেলার নং কক লাঙ্গে আপ মা পিনি পুস্তা মেলে সে ফুটনি কে পুপু পোয়াদার পোয়াদারটা বি পোহলা সন আদাক তিন তার সন বাপ কি পুস্তা মেলা বেদা দং বেদা ডাকে দং নো ডাকমতি পোয়া রেপেন এরেন লাপেন হা

0: Arepen iren phupo he asi ge asa thing pi aklim nang me po nang iksi po ge jo la san a chang simo aklima ve dim bula te amu thai do nang po ha la san lo
1: ni ko ana phisien te amu ki ipen arong ke bang po
0: la hapta ru ni pen anate arong wang po ma ti di arong wang pen lo pulu tang te la ke aku la arong wang det pen pulu tang ruini bana philote harlu dun melo anke amu lankar nim hormta do kar nim ne hormta do la thing pi ajar banke ajar do
1: seta lang pi biar nang pobo e
0: dera lang lang pinang po lang pi pe philote la tum banke lang e pita la son la he jong se me thang ari deng long pen motor do mate e misin do philote misin pen pa ap spray pens ta milo la pen ave plote la mira jo lang dung ha bang khom khomia dom pulo ma kadu eta pulo jar ku la jar pen patai thom le patai plian le dung ta mi la pa anta la tum reng un ha pen vi cheng vi di hur bang ke dung de deta mi lge
1: dang te la bang so a aklim ke pari det pen pa e det pen comment tu arnia pc ka terek mi tu po
0: lagi kicheng hut ke ki icheng hut banke agos september chi klo lom pen si e po la pen ne aphi an banke bak po he ku ma mar ma ke pon di department sorma la son lo he la si la so thing pi banke aklim ding lo protang te ili yong sa aklim do lo prote bangla department source ta me pon po la pen kuman mani arling the tum sta me yong se me thang bagan do prote aprang prang ke robar bagan pi ne se che yalo mati di non mangi la ha ya ador ke su ke su I think pi nang le lo la ha mang si hal ha robar pi ne bang ke pentela se ali ke do pu la ha I think pi se la ha tum ta arling the tum sta me kiri lo la pen nong le the mun se cho tum ta la ha se nang hang lo e po la son ya lo he se yong si tum yong si la sa thing pi yong si anar sari mahangani pustame jalphai pustame la hai tum ke camera pe lo mati di yong si a hector hector yong si chu e dun thek lo plo tang se la da pinangan kereng war sai do lo la son lo jo la si kadu ko ya kar bi tum stame yong si aning hang lo plo tang se la bang akhe lu la pu nam ime e udali lam ta me aton tin masta ba bang ne nursery clam se thur pak lo mati la pen la sa nursery ka banai hut sita me sang ti long le bang thap the de nai ji long le ing hana san se thap nang pu ha a the mu ka tere ga hu ra bang rong cha juk dat pa rong thilo ti long le tang mu chot nep mu chot hi de long le san se la san long le pen se la puli beg long thap nang pu
1: Nangli aklim karche kupi arong sikarche pon pon lo
0: nili non dambo make mehguni klang cheng thing pilo la non paklang lo ke amda daglam be bihar pen si supply ge bang lo ke bihar pen ta ha hello dak bihar long stock do bolam chor hai non bang e dak udaliya nang le lo la bang ke mehguni pulo la pen la sa dun bang ke জলফাই পুলো না পেন কে কার বিতম পুলো ডোবায় রং হেল বাংকে সিলিকা রং ডুলো না পেন ইসি বাংকে কার বিতুম গে থে মুক্তি পুলো অসমিয়া তুম বাংকে মুনি পুরি সিম পুল হে লাহা হে খেতি সে নিলি নার্সারি চকলেম পন বম হে থাং জুং জুংটা সে লাহায় নার্সারি চকলেম পুঠাক তামে মানে লং লে থে মুচত চত তুম পি নে কে লাহাই তুমকে rong suri si rong suri ni rong suri phol asan son se banke nang hang mati nandak pen se asap su awar sai ke long kon asan se chi thek long na
1: tang te nang li kar che pon a thing pi a claim ma tum ke botora teng ben tong kar che dun ma mate kae mata arche be ar me ma
0: botora teng pen se arche pol ke aku mi sin yong se dublo de la ki la lang ab mi sin dublo te ঝাঁকা ঠেং পি বাংকে আপর পেতে এমে ঝাঁকা ঠেং পি বাংকে আপর পে নেই আর থেলা থেমু কে পো বাংকে জাং ফং আসন হ্যাঁ আচিল

non het nang litung karbilun barimaluna jai mek angteng along pen ren singing tikilun bongki plangalun archik long tanglo adun thu karbilun barimaluna jai mek angdeng along pen ritnong chingdi kilun alun archik tha ritnong chingdi ke karbiatum hakopen da inglong arit katiki phejo pensi kereng labangso katiki angbong soksu nempo hanjang বংহম হিপি বক বক ঠেং থে বিক হে হুই হেনলো নিংকান ইং বং চিকলো জনক্রেহিনী আং বং কাপ্রে কাপ্রে কাসাই টিকি বম লাপেন থেসেরে থেকুম বং হে হুই তা আর্চে বম লহাই হুই কারচে পেনসি নিংকা রঙ্কা চিপি হালা সোকা টিকি আং বং আহরমু মতে আংজিন লং লুটে হেমবানসি বীরটি পামেজি রিট কে নঙাহুত নিংকা রং পেন কিলুন কে কান আংদি আং আট কাছি পি পেন কিলুন লাপেন কে কানাং বং লা রিট নং চিং দিয়া লুন তা এসন ল লাবাং সালুন জিরনন ইলিতু রিট নং চিং দি আলুন হেমারিং যাই কিলুন আলুন আর্জুক সিনা

0: टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
2: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: ফলা ফলাওক অভ্যাস সলাওক
4: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি
3: ফলাওক ফলাওক অভ্যাস সলাওক এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক RBI কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক
5: লাকে আকাশবাণী টিভু আদুনটো লামজিৰ জাইমেক আংডেং আলংপেন হাম্বি কাপাথু চাৰ্লি নাং পাপুথাক চেমচন ইং টিয়াহিন পেন লামজিৰ কে থান আৰ্চুইক থা
6: হাম্বি লাগে চি আৰি কাং পি আথে আমেন বাংচৰি কাং কে থে লাগে হা চিনিং পেন লংলি আন জিৰ ডেট পচি চাৰচাৰা তুম কে থান বাংচৰি কাং আলং চি আৰ নামাৰ নিয়ে তুম তামে পেৰথে কে বা আহুত নাংকি চুন ইয়া দণ্ড নাচনচি পামান লপু কার্বি আলু নামালং তামে ননপুটা দু হামবি বলাম থে নাকি প্লাংকে লপুসন হেলো হাম তুং যাং মতে কাহাম তুং যাং লাপেন বি তুং যাং জির চেকলে আতুম বাহিনী হেলো লবাংস আরি কাং আথে মতে বাংস হামবি কপাথু চেং আতুমলো লাসি আলাং তুম আমেন পাচের অপেনসি হামবি পু আলাম থে প্লাং পেন ননপু আন্তা ইলি তুম আলং বাংস আহামবি কপাথু ননপুটা দুকলো লাবাংস কাপাথু সাইন্টিফিক আরন আতেং পেন লাংদাম পুলোতাংতে এক এপ্রা নাফান কেমে দু লাসি ইলি কার্বিয়া খেয়ে আতুমকে বাংস কাপাথু আফান কার্বি ন্যাশনাল গেম পুসি ননকে পামান পং টাংলো টাংতে ইলিতুম কসনসি হাম্বি কাপাথু জিমা লাবাংস আং দেংলে ইলিতুম চেথান পনসি না হাম্বি কাপাথু লাকে ইলিতুম কার্বিয়া খেয়ে লং পেন আবারিম নেই কাপাথুলো লাসি হাম্বি জং সি পাথুজি পোলোতাংতে ইলিতুম কাপাথু রাবারি মতে আতে রং লসন দোনাংজি তেরাং ইসিয়লং মতে গ্রুপ ইসিয়লং বাংকে থম লপোসন দোনাংজি লসন সি পুপু তামে বাংস কাপাথু চেদান পঞ্জি লাসি লাহাম্বি কাপাথু নাংজি আরন লাকে আপ্রাং পেন কে পাঠিক আতেং লপোসন দো আরং রং থম দোজি ইহি নাথ রং থম লাপেন হুলাহি নাথু তামে রং থম লপোসন দোজি লাসন সি আনুতিন তা মেথাং মেথাং আরং পেনসি চে আপনপো তাংতে হাম্বি কে পাথু নাংজি আরন লাপেন আংদেং কো আন্দোমা নিলি নালি তো আফান থানপন একপো কে চেং সি লাকে রং আপ পুসি আমেন ইরপন লো রং আপ লাকে মেথাং আরং পেনসি চে আপ নাংজি মেথাং আরং পেন হুলাপু বাং আরং আনসি মেথাং আরং পেনসি আপন নাংপো লাসফি রং আপ উন্ডেট আফিলো পুলো তাংতে জির শিবাংপো জির লাকে ইং হিনি আং ডেংল জির পুয়াং ডেং লাকে মেথাং আরং পেনসি হাম্বি পাকং লং পনসি হা বাংরং আন পালে দাম চে খাং দুন সি আপ নাংজি পুথত কে থমাং ডেং লাকে চালোবাত চালোবাত আং ডেং নাংলে লোপুলো তাংতে মেথাং আকেং পাক আথাক আহাম্বি আমু চে বাদ সি দাম নাংজি লাসন কে দাম পেনজং সি মেথাং চে খাং দুন থেক পোলো তাংতে কো আনমা ইলি মেথাং চে খাং দুন থেক লাসো তেং পেনসি আপ নাংজি লাসো ফি ফ্লি আং ডেং বাং থুপো ফ্লি আং ডেং লাকে হারচন হারচন আং ডেং লেপুতাংতে মেথাং আহাম্বি একেং ফু আলং হাম্বি আমু চি বি সি দাম নাংজি লাবাংস কে দাম হুত তামে চেখাং দুন লং যং সি চেখাং দুন থেক লেপুতাংতে কাছে খাং আলং পেন মাসি আপ নাংজি লাসো পেনা ফি ফ আং ডেং লাকে হান্থু হান্থু আং ডেং লাকে মেথাং আকেং ফু আলং হাম্বি আমু চি বি সি দাম নাংজি লাবাংস কে দাম তামে এমে না জং সি চে ফৌদুন উনলে পুতাংতে আহাম্বি আমু চে খাং দুন লং লাসো ফি থ্রক আং ডেং লাকে হার ও হার ও আং ডেং কে ক্লেম নাংজি লাকে মেথাং আপক থাপ আলং হাম্বি আমু পাংকেপ সি দাম নাংজি লাতামে ইলিতুম মেথাং হাম্বি চে খাং দুন লং জং সি কাছে খাং দুন চেক লে পুতাংতে লাদাক পেনসি আপ নাংজি পুথত লাকে ট্রক সি আং ডেং বং কে জয় বং কে জয় লাকে মেথাং আরং পেন হাম্বি পাকং লং পনসি মেচিত আন মাতাংতে আপ মেচিত আন আদিম চেখাংসি আপ নাংজি পুথত নেরকেপ লাকে ফেকপি ফেকপি আংডেং তামে মেথাং আরং পেন

0: ham bipakong long ponsi ab mechit anadim che khangsi ab nangji la so undeta phi pulotangte ingdeng sir kep lake hapa hapa angdeng ta me methanga rong pen ham bipakong long ponsi ab mechit adiman che khangdun si ab nangji la so phi undet le le putangte churi angdeng wangthu phetpo lake kep angdeng lo churi angdeng lake methanga rong pen ham bi ke pakong long ponsi ab mechit adiman che khang nangji la so phi lote lang khai lot mate ingdeng krisi wang thupo lang khai lot angdeng lake rv mate iri rv pen methang arong pen hambi amu pakong long ponsi ap nangji lang khai lot angkung lake ke pakong long nangji rv pen la pen che khang lun long le jongsi arong ka prek pardet polotang te methang arong pensi puthot che ap thu nangji ingdeng krehini lake kharcha খরচা কং দেং লকে মেথাং আরং পেনসি হামবি পকং লং পনসি আপ মেচিত আদি মান চে খাংসি আপ নংজি লাসো উন্ডেট আ ফি পুলো তাংতে ইং দেং ক্রে থম লকে কারহেক কারহেক আং দেং তামে মেথাং আরং পেন হামবি পকং লং পনসি আপ মেচিত আদিম চে খাংসি আপ পনং পো লাসো ফি লতে খানচং আং দেংসি ওয়াং থুপো কানচং আং দেং তামে মেথাং আরং পেনসি হামবি পকং লং পনসি আপ মেচিত আদি মানসি চে খাং নংজি লাসো ফি চেংসো চেংসো তামে মেথাং হামবি আমু মেথাং রং পেনসি হামবি বকং লং পনসি আমিচিত আনাদিমান চেখাংসি আপনাংজি লাসোফি মেকদাং মেকদাং লকে মেথাং মেক আংদেন আলং ইরিয়ার রিপেন হামবি আমু চিবিসি মেথাং রং পেন হামবি বকং লং পনাংজি লাবাংসো আংদেন লংকে হামবি চেখাং পনংলে মেকদাং উন্ডেত আফি পুথত ক্রিত্রক্সি আংদেন লকে হাংক্লির হাংক্লির আংদেন পুলুতাংতে মেথাং হামবি আমু এতে হাং আলং চিবিসি দাম নংজি লাপেন হাং ক্লিরং ডেংকে কে দাম আহুত আপমে চিত আন মেথাং চেখাং দুলং লাসফি ফেরক্লুমং ডেং ওয়াংথু ফিটপো ফেরক্লুমং ডেং তামে এরং মেথাং পেন হামবি পাকং লং পনসি আপমে চিত আদিমান চেখাং দুন পেনসি আপ নংজি লাসফি ও উমং ডেং মাতে কৃষির কেপ ও উমং ডেং আলং তামে মেথাং আরং পেন হামবি আমু পাকং লং পনসি আপমি চিত আদিমান চেখাং দু নংপো লাসো ফিলো তাংতে ইংদেং ইং কয় মাতে ওহি আংদেং বাংথুপো ওহি আংদেং লাকে মেথাং আরি আর বিপেনসি মেথাং আরং পেন পাকং লং সি দাম নাংজি লাপেন ওহি আংদেং এলংকে কি পাকং লং চেখাং দু নংলে জংসি মেথাং কে আপ আমু চেরো রেডেট আরি সাংহ তোমাফান আমে কে দীপ চেক পেনসি রাব নাংজি লাসো ফি নু নুং আংদেং লাকে আরং আনাথু পানুং কুক পেনসি আনুং পেনসি হামবি চেপাকং লং নাংজি লাপেন লাবাংসো কে দাম আহুত চেখাং দুন লং মেথাং আপমে চিত আদিম আনপেন লাসো ফিলো তাংতে সুয়ে সুয়ে আংদেং লাকে মেথাং আরং পেন আপসি সুয়ে আসিন কে সেরি পালিত লংলে দেব নাংজি কনাতমা হামবি আমু কেডো ডাক পেনসি আপ নাংজি জংসি সুয়ে আসিন পাপার খ্রাক পোলো তাংতে মেথাং আরং পেনসি চে আপথু নাং ককবো লাসো দুন্থু বাতুর বাতুর আংদেং লাকে কে তারা মু আলং পেন কেংপাক ইসি চিপুন সি তুর ক্লেক নাংজি ইংসি রোরেডেট পোলো তাংতে আরি সাংহু তামে মাতে আকলেং সারপো তামে চিরাব দুন লং লাসো ফি রাবাত রাবাত আংকুং নাং লেল পোলো তাংতে কেংপাক আথাক মেথাং আহামবি আমু চিবিসি সুয়ে আসি নালং পেন এ কেং কাম ইসি চে জর্সি ওয়ারদাম ক্লেক নাংজি ইংসি উনল পুলো তাংতে পুথত আংকুং লাকে বাহেব লাকে কি জুৎসি আংদেং ল বাহেব কে একে মুনপো আলং মেথাং আহামবি আমু পাংকেপ দংসি হালা বাং আরং আহামবি আমু আলং পাংথক দাম ক্লেক নাংজি লালো পুলো তাংতে ইলিতুম হামবি কে পাথু কে লাপানসি কি জুৎল লাসি ইলিতুম এ মেথাং পাথু পাদং রো আসন এ মেথাং বংসি কাইকেতা চে পাথু নাংজি লাসি পিনি হামবি কে পথু আপুথাক লানসি আলে তো আফান নাংবান পিল কারডম
1: লামজির জাইমেক আংদেং আলং পেন ননহে নাংলি তুম স্যামসন ইং টিয়া হিন পেন হামবি কে পাথু কে চার হামবি কে পাথু চার্লি নাং পু আপুথাক লামজির কে থান আরজিক লং টাংল লকে আকাশবাণী ডিফু আদুন্থু পিনি আলামজির আল জাইমেক আংদেং আলং পেন লুন্সে পো মিন্দার জিং ফাংচো লাপেন হুনালি তেরন পিয়াংবং চিহু চিপুরালাম জির আর্জুইক থা।

0: dục bị lo tang tên lại hoya lun jir ke nang li me thang tong ka che tok ma ma te ko man ne nang ke tok pie lun tong nang li ke lun ik lo
1: a hok lo na li nang kar ju mix sen la ni li me na ka che tok bang ke ni li kom hek la
0: tang te nang li lun jir ang bong pen la chom na ok ki pru pu lun jir ke che thang pik la pen muni tum ki lun la pen kar ju ta ning hang pik pik la si la bang so lun jir ke ku sona por la pen ko pi ka ma tha pen se nang li ka bon dai ik lo
1: কারবিয়াং লং আইদল লং কলং নন আলুন চম নগে প্রুপু বাং লা বাং কে লি তুম কাচিং হন নে লা মেট কুরু পো আকে হাই খয় সিং হান সি সি নাগে টক পি না সি কে টক আতি অত তাকে পি লা সিন লি ফান লা সে আলাং সি কারবিয়াং লং আইদল লং চে পাতি দুন জি সা ওলা অন দুন নি মিন দা বো নি লি পাতি দুন মত লং কা লং দুন লক 2014 নে গান সি নি লি লং দুন লা সলুন কা বন্দা কে আলং লামেত গুরু খয়া সিংহান সিগা বন্ডাই কে লাগে আহক পেট আতুমো ইগলে লাগে হালাই এলড্রিন থাইডেন বা দবাই কে খর পিক পিক মাতে দি হালাসো লাসো পেন ফ্রু দে রি বুলাসো মিসেস কি পিয়া লুন লাবাঙ্গে লাগে আকো অকচত কালি মুনি তা থি লগে সো আসো পথাক পলাসি রাত তুম বাং ফান বুঝাইল আকো লা রুমেত রুত লাই হাই বাঙ্গে ফ্রু সিতা মে লাগে আমেক পালু চত প মুলাং থি বাং তে চেরিং থে তিতি মাতি না সব কথা গলা সিলে এলড্রিন থাইডেন প বাং গলা কে কি খর নে না সিলা চমনা ও কি প্রলুন কে লাসি চমনা ও

পুল আছে অলন পু থাকে লাকে মিসেস থিপিক রাত তুমফান লাকে কে থান বাং লাসো দোয়েন কি পুল তাঙ্কে অক্টা থিপ চাইনং থিপ মুনিতে থিপ কি খর নেয় দোয়াই লাকে লাসে চমন কি পুরলুন বাঙ্কে আলাং লিয়া কো লাসো লুন চমন কি পুপেন লুন বাং ইনু দিবেন তিমুং বিলংরি আর্ট আলাং লি বাং হিন্দি পেন তেমন টক পিল লা হিন্দি পেন তা ট্রান্সলেট করি লাং বাঙ্গে আলাং লি টকে চমনা মচিলি ধুন চলো চল।

হিন্দি লামার জানালুন আজাই মেক আং দেং লংপেন নন হেডংলি তুম ফির মিলিংগে পু হিন্দি লামার জানা লংপেন শঙ্কর মহাদেবান কিলোন আলুন আর্জিগলং টাংলো লকে আকাশবাণী টিপু আদুনথু কেপাদুসি হিন্দি লামার জানালুন আজাই মেক আং দেং লংপেন ফিলাউরি পু হিন্দি লামার জানা লংপেন রয়্যাল জাসলিন কিলোন আলুন আর্জিক থা আলুন আলাম থে দিন শকনা দা তংতে আর্জিক থা লবং সোয়ালুন।

লাপুয়ান প্রণালী তো হিন্দি লামার জানালুন আজাই মেক আংডেং আলং পেন কাপ্রেক কাপ্রেক হিন্দি লামার জানালং পেন আলুন আর্জিক লং টাংলো লকে আকাশবাণী টিফু আদুন থু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রকরা মিনিট প্লিকে রাফ চক টাংলো লাসে নালি তুম গুয়াহাটি পেন কেপাচে তাক সন্ধিয়া আঞ্চলিক বাতরি আসামিস আলাম পেন বীরটা গেথান আর্জুলং ইকপো

কার্বিদেত লং রিচিং হনালু না যাই মেক আং দেং লং পেন নন হে ডাং লিটুম কেসিয়াস বকলিয়া আহিন পেন কিলোনালুন আর্জিক লং টাংল আদুন্থু কার্বিদেত লং রিচিং হনালু না যাই মেক আং দেং লং পেন মোহন সিং হানসে লাপেন আলাংলি রিজং হো তুম পেন কিলোনালুন আর্জিক থা আলুনালাম থে নিতুম হেনলো খেয়ানক পে তাংতে আর্জিক থা লাবাং সলুন।

কার্বিদেট লং রিচিং হনালু না যাই মেক আং ডেং আলং পেন নথেনালি তুম মোহন সিং হানসে লাপেন আলাংলি রিজাং হুয়া তুম পেন কিলুন কার্বিদেট লং রিচিং হনালুন আর্জিক লং টাংল লাকে আকাশবাণী টিপু আদুন্থু কার্বিদেট লং রিচিং হনালু না যাই মেক আং ডেং আলং পেন চন্দ্রকান্তা তেরাং কিলুন কার্বিদেট লং রিচিং হনালুন আর্জিক থা আলুনালাম থে রিপাজাব পাজাব তংতে আর্জিক থা লবাং সলুন

লাফোয়ান প্রণালিত কার্বিদেট লং রিচিং হনালুন আজাইমেক আং টেঙ লং পেন কাপ্রেক কাপ্রেক কার্বিদেট লং রিচিং হনালুন আর্জিক লং টাংল লাকে আকাশবাণী।

টিপু আদুন্থু আসামিস লামারজান কালি আলু না যাই মেক আং ডেং আলং পেন জুবিন গার্ড কিলুন আলুন আরজুইক থা আলুন আলাম থে দূরে দূরে তাংতে আরজুইক থা লাবাং সালুন

আসামিজ লামার জানকালি আলু না চাই মেঘ আংটে লং পেন ননে নাংলি তুম জুবিন কার্ড কিলো নালুন আর জিগলং টাংল লাকে আকাশবাণী টিফু আদন্থু আসামিজ লামার জানকালি আলু না চাই মেঘ আং ডেং লং পেন পাপন কিলো নালুন আর জৈথা আলু নালাম থে দুপররে রোডালি তাংতে আর জৈথা লাবাং সালুন

0: লাফোয়া নাপর্ণা লিটু আসামিজ লামার জান কালি আলুন আজাইমেক আং ডেং আলং পেন কাপ্রেক কাপ্রেক আসামিজ আলুন আর্জিক লং টাংল লাকে আকাশবাণী টিফু
1: মন কি বাত হ্যায় জন জন কি সবই কি কুছ আপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবই চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর ইসকে আলাদা আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে ভি তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত
0: লাকে আকাশবাণী টিপু আদুধু অক্রানা যাইমেক আং ডেং লংপেন সাইন ফিভার আপুথাক ডক্টর রুকা সেন্টেরাং লাপেন হেলভিলিন টিমুং পিয়াংবং চিহু চিবুদালামজির আর্জিক থা
2: পিনি চিহু চিপুরা যাই মেঘালং ইতুমাহা বারালং ফাঁকা চুপাং রেং লাপেন ফাঁকা কিছু কুসন সি মুনিদে তোমা ফান কাপানা হক মা লাসা পুথাক চেথান চিমুম জিয়া ফানসি লিতুম কাবর ই লাসি ইলিতুমাহা বারালং ফাঁকা চুপাং রেং আফাই কি অং পিদু সেতামে ফাঁকা ভোর কিদু কক তিতিয়া যক কাচুপাং রেং ওয়ে কাতুম সেতামে পিনাং আন কা শিক্ষাক তো কক তিতি লাসি লাসো ভোর পান কাচিপা যক জিয়া ফান পুরা লাসো পুথাক চেথান চিমুম জিয়া ফান মারাত মারেং আফান সে কিলাং ডাক্তর ফানসি পিনি লিতুম চুফা পনিকল আলং লিনন দাদাক স্টুডিও ডোনা ইং নি ইগাল আলং লিগে কুমার লোমা পুলোতে ব্লক ভেটেরিনারি ডিসপেন্সারি চকিহোলা নীলি পাহা বারালং নন্মামার ব্লক ভেটেরিনারি অফিসার আসাই শিখি ইকবম আলং লিমেন লকে ডক্টর রুকা সেন তেরাং লাসি রেডিও কার্যরাতা তোমা ফানা ফ্রাংসি কার্ডম পাজির ইগল লাপেন নাংলি ফান চামে কার্ডম নাং পাজির ইগল
3: কার্ডম
2: তাংতে আকা ফ্রেক আলাম ইলি চেথান দাম দে পিন পেন ফা কাচুপাং রেং লাপেন ইলি তুমাহা বারালং ফাঁক আবুর কুপি পিয়া সনসি কংলুম নেই মালাসলাম ইলিয়া ফ্রাংসি এ চিথানদাম নাং বন্দা মে লাসো ফ্রাং নাংলি কায়লাম মু লাপেন নাংলি কিথে গিদিং নাংলি কোনাত শিকা হাচে মা লাপেন নাংলি কাচারলি লাসো পুথাক আসাপসু রেডিও কার্যরা তো মা পঞ্চিথান পন ইকজিমা
3: হয় কারণ নীলিমেন ডক্টর কাসেন্টারাং নীলি নন ব্লক ভিটি ডিসপেন্সারি চুকি হলা লসি সাইক্লাইম বম নীলি মেহাঙ্গে থেকে ডকমোকা ডকমোকাক বুসিপু কার্বি আংলক

0: thupen la e phakachupang reng atuma phan kupi alam these nang li kithan gang tung la phakachupang reng kalana kala ho nang ja phuthak
1: la so a ke so phuthak pen dong si alam ni ni jidam lo pulute raratum dong si chupang reng mangching lo pulute ahem ki kim bang ke nang so ahem bang kim bek nang ji un an un ki kim pa me ahem si semar pinang ji pu birilong pu koklo ga yat ke kesu ki una chances do piglo la se ahem do bek nang ji asar nung do bek nang ji arbi pu pedat nang ji arni ga do bi pensita alang tum han ati bin long po an pen boundary do nang ji bio security lo la bangke na tum boundary chi bin nang ji la pen normally li pu son footbat potasa lang pen footbat a facilities bang chi bin nang ji la pen muni tum phan na le tum unan unke ke bang long restriction pinang ji marar pi methan ta hol hai pu phadak papalu dam chok long le der nang ji la ta isi option dolo control kuri phan na le tum vaccination bang maintain nang ji regular deworming deworming mane pilu adwai interval isi interval lo plote pilu do baita pidun bom nang ji ako un plote record keeping labang important o nal tum record keeping chi binang ji register lo maintain nang ji komalo ho si koson ma kosalo ho se arta ko anu ma pohai ta maintain nang pregnant dolu pute hala tum hanta ako record extra si chi bi pon nang ji ala ako dana ke pi pusita nal tum dana mu khata chilang lab nang ji a hisab do a hisab mu kha chilang lab nang un pulote nal tum nitum veterinary doctors tum pele consult a chok la hai bang ke la pe an bahera নিলতুম লাসো কিছু আফ্রিকান সোয়াইন ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফিট সেটা লাসো কিছু ফানকে নিলতুম টাইম টু টাইম এভিয়ারনেস পিভিয়ার রং সরতম হান লাসো কিছু ফুটাক এভিয়ারনেস সি পি নালেতুম হান পিভিয়ার দি নান উনকে নালেতুম লাসো কিছু জংসি কার্যুদু নংলো নানি পেন কার্যুদু নংলো পুরোতে বায়োসিকিউরিটি বাং নালেতুম স্ট্রিক্টলি চিলাং নাং পো তাকে লহ কাপড় আলো হো মুখা বানবি দেন জি লাসু এসেকে উনান উনকে লহ অকটা হাপু পাপালি লে দেন আছুরি মুখা পিপি দেন জি লহ তুমফান কিচেন ওয়েস্ট পিমে সেতালা লহ আছুরি মুখা বাংকে পিপি দেন জি লহ অক হল হাই বাং পিপি দেন জি পেন উনান উনকে সন ইনসেক্স কাদু উইল হাই পেন মেনটেন জি চিটিম তাহ ইংরো তাহলে হাই পেন তা মেনটেন জি লা পেন তাও আলাম থে আকে সুদুম জুই তা থেক লাসি রয় বাং আনি বাং তা উনপুলোতে সাফা বেড় নাংজি আলাং তোমা লা ফাঁক রয় আহ পেন কেলা হি কাদৌ বে হাই উপ লা সো জৈনি তা কাপড় কাপড় কেসু আকো লং লক্ত থেক লাসি লা হাই তা সাফা বেড় নাংপো আর নলম কি কেমিক্যালস এভেলেবল দু কেমিক্যালস না তুম নাম পন রে লা সাফা পামি তা চক
0: সুরপার পিগলো নাংলি লাসবু থাকে থানা পাজির মিয়া পর তাতে নাংলি ফান কেপা দুসি আকার জুতা হাই পবন এ মোপেন নাংলি পুলো এ আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে ভ্যাকসিন আবে সেটা মে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান বাং কেদু তাতে ইজন ফাক আসো ফিডেট পেন কো আন আরতা আহুসি লাসো আবিজি মে পিনা জে
1: নিলে তুমকে থ্রি মান্থস টু মান্থস পেন লাং ডেটি সেটা থ্রি মান্থস সিন তুম এনেকে মানে আদিত মানে কি ফিক্স ফিক্স লা সো পেনসি মানে ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন নিতুম পিপ লা পেন থাক আনকে পি মেলো এনকে সিক্স মান্থস এভরি সিক্স মান্থস ইন্টারভেল পি মেলো লা বাংকে কোম্পানি ওয়াইজ সাব কাপড় একটা দো এহুদিসি কোরিয়ান কোম্পানি ভ্যাকসিন তা নাংলি হালো সো কোরিয়ান ভ্যাকসিন কোম্পানিকে টোয়েন্টি ডেজ আসো জোসি টোয়েন্টি ডেজ পেন তা পিমে বুঝলি হালো সো ভ্যাকসিন নাং টক সেটা এনেকে নিতুম ইন্ডিয়ান ভ্যাকসিন এটা ইন্ডিয়া পেন প্রোকিউর ভ্যাকসিন মুখাকে নিতুমকে লান আটা হোট আনসি পিপি টু মান্থস অফ হিসি প্রায়কে পিপি পলো লাতুমকে লান এসেকে আপাই চুলাং চুবম জি সো আপাই পেন ইমিউনিটি বাং লাতুম লং লক জি লাসে লাসো এসে খুব বাংকে নিল তুম ভ্যাকসিন বাং পিপে লাসো পেন ফিসি নিতুম ভ্যাকসিন বাংকে পিপি
0: মে পেগলাম লো লাসো পুথাক নাং লিগি থান পাজির মিয়া পট তাংতে ইলি গেছে থান নাই কে দো পিগলাং তে মা সেটা মিয়া পড়ালাম দো পট সি পিনি গেলে তুম লাদা আনলে রিবিক চেক লো নাং মো পর কাপ্রেক দোলো পুলোতে কাপ্রেক কাপ্রেক কি সো ফানসা মে ইলি কাছে থান জে ফান আপর এন থুলো নাং তাংতে পিনি নাং লি লাদা আন কে বাং পর নাং লি ফান নাং চুরু পিক লো লাপেন নাং লি ফ্রাং কি ক্লেম কি দাম জি আসন আসাই আন সেটা মে এ নাং লি ফান হিরজুমে নাং পিদুন লো লান আপর আন দে ইলি রিবিক চেক লো নাং চুরু লো কে বাং পর
1: কার্ডো
2: অক প্রাণাজাইমেক আং ডেং লংপেন ননহেনালি টুম ডক্টর রুকাসেন তেরাং লাপেন হেলভেলিন টিমুং পিয়াংবং সোয়াইন ফিভার পুথাক চিহু চিপুরালাম জির আর্জিক লং টাংল লাকে

আকাশবাণী টিপু আদুন্থু এসন কেনাং সৎকিপাছি নিয়ালামজির আর্যুক থা আকাশবাণী টিপু আজাইমে কার্যুদুঞ্জি আফান আর্নিবাং তা আদা পরফাই ট্রকসিরা মিনিট ক্যাপ আপরপেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর্নি কাংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট থং ক্যাপ আন আকাশবাণী টিপু আজাইমে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেন নাংলি তুম আর্জলং ইকজি লাপেন আকাশবাণী ডিফু আজাই মেকেডো আন কার্যদুঞ্জিয়া ফান আদা পরফাই ফরা মিনিট ফ কেব আপরপেন আজো পরফাই সির কেব আন এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সির কেব লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেনতা নাংলি তুম আর্জলং ইকজি লাপেন আন পার্টা কাচিনি জিয়া ফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনতা নাংলি তুম আকাশবাণী ডিফু আলং হুমরিদাম ইকটা মে কেনাং সৎকিপাছি নিয়ালাম জিরকে লাপানিক চটল আদুন্থু এসন কেনাং সৎকিপাছি নিয়ালাম জির আবাঙ্গে লাপু হেল নাংলি তুমজংসি কাচুনিং রিয়ালুন জির আর্জুইং টুং পুলোতাংতে আলম বিলম আজাইমেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইকনন হোয়াটসঅ্যাপ নম্বর কে 9476880085 হোয়াটসঅ্যাপ আলংকে টক নাং জিকে লাপু হেনল জাইমেক আমেন লকে আলম বিলম পুনাংলি তুম নাংটক ইকদনন কমাত শিকিলুন মা নাংলি তুম লুনসে পি লাপেন লুনসে পুয়া তুম আমেন নাং টক ইকটুন আলু নালাম থে আসাপসো টক ইক নাংজি কার্যুগাং টুং আতুম কে দোয়া দে মাতে আরং আমেন সীতা নাংলি তুম নাচে টক ইকটুন নাংজি লাপেন কার্যুগাং টুং আতুম আমেন আলম বিলমা যাই মেকে ইরুয়ালং বাতা হিনি সি রদ পার্জু চট লাকে ভমকুরুয়ার নিয়াদা পরফাই নের কেপ রামিনিত থং কেপ লাপেন আজো পরফাই সির কেবরা মিনিট ঠং কে পাপর কেনাং সৎকিপা চিনিয়ালাম জিরকে লাপানিক চটল আদুন্থু ইংলিশ আলু না যাইমেক আংডেং আলং পেনাংলি তুম ডানিয়েল পটার কিলুন আলুন আর্যিকা আলু নালাম থে ক্রেজি অল মাই লাইফ টাংটে আর্যিকা লাভাংসু আলুন

ইংলিশ আলু না চাই মেঘ আং ডেং আলং পে নন হে নাকলি তুম ড্যানিয়েল পাউটার কিলো নালুন আর্জিক লং টাংলো আদুন থু ইংলিশ আলু না চাই মেঘ আং ডেং আলং পেন জর্জ মাইকেল আপেন এলটন জোন কিলো নালুন আর্জুইক থা আলু নালাম থে ডোন্ট লেট দ্য সান গো ডাউন অন মি থাংতে আর্জুইক থা লাপাং সো আলুন

0: ri sator ki ik aban akilir arong achoy kaching choy ang tura thak la pen ang bip along ta ang mum ka vi pen ki klar chen amohor nakura ok arong ason abang ering aphang along jamborong chevek dong hithi pen kenam ison sonni akenang sot ason si ajamborong alu kidolo akeng along tayara banakeng op rit pen nang ka chiru yahut ke patikung wak akeng mun po ke pi bana chet pen si phan chek bomla lunse pen longki ke uwe si verlo bahinita akeng phua don phopri asator ka chi i bahinita aban ke ter ke er agenji achoy si ka ching choy lunse ke abana pe pen si poho ka chi phu bahinita akeng ang se keng op sendel thangta chethonthe lunse ri deng jang thu ke me pen kerasin na bong akeng kam ka chejor ang dia long si abong hinita ka char deng pon ar ki pache tondun lo long ki ke manipuri akamosa lihi anat hithi pen ke nam hormu hortar thit het si aphang along chevek pon lok si national highway atwar pia thak nangching ki che than bom si wang bom lo ahura dak pen apor apor pen ke dam ke wang bom akari motor ka chehlat bom ayok alang tumbang ke thomang bom ka ching ki che thana ang thun ta chimit pet titilo ki pupar kali alang tumbang ke thom henlo rong isiang bom ke kong atiri amonit lo kofi apakan zoom control la pen tiso rong kap det pen inglong ari ri soding keke kang kang pen kedam national highway atwar pia thak kedam ba mahut ajam kithi pia hi dilong le ke meyanat ari mun jong si sarmen ning jelo
1: hala hoi em so mokha thek long loma lok
2: manipuri pen bangali amune tum ke do hem hi dike teron rong sar hi dikali ma mi hai
1: kalang te mati sarso teron na tum hi di long le ke pipot si nangkar julo
2: फेरे दुगलो ती में हाय फेरे दुगलो
1: पीपल लो
2: इली तो माही दी कुमेता लपुआधी पाइकार बंदो तों के दाम लपो मा पीमा पुसी
1: बांगलाम के कुपी सी की पुदुना लंग मा ओंगर नाम निली तो माही दिया माता पुसों से मांडे तांगलो
0: कचिंग की बो मालाम आरुदुन लोंग सी लोंग की तेरो ना बैंग थाक दुन सेर लो
3: पीला ओसा तुम आवेदन मा
1: नाले ओसा तुमले কু লাং হয় অজি পুহে ওঙার নাম ইং হান লং কি সুঞ্জিয়া ফান্তা কাই জে মাতুম পিনাক আহকলো আর্নিয়া কাই শিলা পুসন পিনাকলো হিদি দংলে সুনবাং বেলো নন্তা রিট এম সি আনে অম কিছু লংজিয়া ফান চোকলেম চোদাম সেলেট দুগদাক ইলিতুম কে সার কি ক্রিয়া তুম দো তেক সি হিদিয়া সকা সাং পেন আনে অম তা কিছু লং চট বন
0: সারমেন রং হ্যাং আবাং আপর কায় পুথাক আর ডিপিসি নিঞ্জেলো লাসনসি বাংকে থমাং বং লামচিং কি জে থান পন বম সি লাং পারপান ইরিগেশন লাং তেং আং দেন কেলে আহুত লুনসে তেরাং আবাং নিঞ্জেলো
2: অংহাই লাং রয় লাং ইরি কেং চিং রয় পন ফ্রুই জিমা
1: হেনো নে দাও সালং কি
0: লাসনসি নিহাং নাত পেন নাং কিলি ভয় বরজানা রয় আসন লাং পারপান কে নিরেপ আংলং আনাত পেনসি নাংকিলি ক্রং ইসি আলাং রয়সু খন বামন পর্বত পেন নাংকিলি ফয় লংনিত আলাং রয় পাওকর জাংচিত আও সুপি বাহিনী আসন বেনলো বরজান পেন মুতে লাংপারপানা রয় হেরহার মুচেত লাপেন কেলাংতা লাংমে মুচেত ইংলং আহার লং দুংকেক লোহরব ইং নাম নাংতে ডাক ডাক সি থয় আনাত নাংকিলি ক্রং লাংপারপানা লাং রয় থেক লং লোতে ইনিং কে দক দে দেব পেন কে মাজক সিতা দো থেক থে লংনিত আলাং রয় কে থে আলং কিলি কাছে তক দুঞ্জিয়া ফান্সি কে মন এ পেন কিলি পন ক্রং আলাং রয় সো আরুপ আর জে কে নিং কান খ্রে থ্রক পাউকর জাং দুন চিত আনিম সো পি আর জে বেন আসন সি চেকলাং সাকল আকাই কাছো বোচে আলোতিয়া ক্রং আলং কিসুং আংহর কাংহর নাং ক্রি সারমেন আতুমতা বয়হা কাছে ক্লো অপর আর নিকাং সাম কে লাক হুই আক আবাং আর জন পেন আনিং লংচর আলাং আসন ইং সামদপ লংপার পান আলাং রয়সু কাং সামদপ পি আলাং চেপার বে ইং তুং দুক লো

0: Ang kitom at umta pokalang ting at hak ing ni kursi harlong ang kep pen ng kilikrong alang aliyan at lang ding dang si mahutso a porap hanke do clip club lo. Akay ding piya pansi paukor jang ver lang parpanaroy teglong si alang tum bang kitom ta apiyan at ke ute kang ruk akay alamo apar along si chelo dun tu poy pay lo. Arya keng chingroy bomahut longki terona phanke akele si aning pacheklo damvi aning parun hublo dimi pen alang hadak henlo aning kaching sam kache dokcheng adimlo langthe arlo langke thai bomahut dimi ke klari ke klar bor arub arje aphan alang aning dokhak si aning ke dokalam the chithanrelo piniani dimi kawe kangthai dang kasampung wet akaya lutialong langparpan aroi so along ke oichu ahar long amukha ke hala hui alom si ing samri ing samdem ben puthot ke than ki phur thuji akar iason long teron le umrasia sang ti milialong ke dokri ha iya keng bot aphan le kiriason si alang ta joy joy ing samri ing samdem pen langparpan alang roi so suding ke oichu har longa mukha along si dimi pen kacho bocherap esek ahut alamu apun sirik si ki hum lok lo aning ke honduk amekri bu pru pru pen si lapuson si hormu pena an bak che thapon o si abab thili che otpon dong si bulura da prang pi wo ki ke cho abdam ji apan pura hem pen barlo langparpan LP school adung atheng pia rong along wo kia hur kanghu alang pamu thek te kanglong elo ko ki ok chumprana tuma phan ka phere pena joksi chandro mi likta ame thang arong chi ute kang rup si langparpan rong hang rong si chi pa chong lo bulut ke chandro mi lik asopo akleng si lo ha bihek penta wo ka cho ap aning hang o lapen alang rita tini sop an imua har mu penanta theng piang songkar don chon na wuthung arum long lina peklo the pinita wuki ga cho apsi hemanat wang bom lo bolut nang ke odong a wuki thek long si ihum marutia kari alang dung pasang kok lo inura munit akari pen suntuk si bolura phan arjulo
1: Bongso nang mene kupilo?
2: Bulut.
1: Akur ke kupilo?
2: Milik. Bulut milik.
1: Oh, kalang ma. Wuki jorji ma bongso, tangka nang pidet po.
2: Nihem acha pidam ji le.
1: Kalang ma. Kumat mat si nang tung hem ke dolo, bulut?
2: Nipa, nipo, nimu bhani.
1: Oh, kalang ma. Nang tung hem ke kolo bang lo ko?
2: Huu lake.
0: Aren aren pen kikim krai ke cheng si atinga hem anat ari chimun pen jong si alang than lo
1: da tangte ni nang tu hem nang lang dun lang
2: da
1: bulut gari ar lo nang che thap dun thot non da
0: bulut ke chekroi dun de dat pen si ang phun par ting lo gari ar lo ka che thap dun ji a phan ke kroi kre de da jo amuni ra bang ta bulura phan ar ne bor i e da lo la pen আউসো নিং আলুয়ালাম চিনি দেছি নিগে থুলো
1: দা তাংতে নেতা নাংলং নেকেং বেনসি নাং দুন রং পোক
2: দা
0: ড্রাইভার আফান আ মোটর আপ্রাং আনাত পাপন তয়সি বুলুত পেন আমনিতা চিরি পঞ্জুসি আকেং পেন দুন জুইলো বুলুত আফি কেং কেং দুন বমসি আমনিত চাতাই আন পালিলো বুলুত আসার বুড়াকে ইং হয় থাক ইং নিলুন সি গেদো wo ki thek lok si hemi sita aninga che parong rinti pua mat lo sita kachini ne ko mat lo ne amunit phan ke thek long lok ajo aning karong chi pi ke che khang che lo amunit lahi lahi lang prui penta bulura tuma hem ke boy thi alam chini de lo kai penta ke thek long le pin lang amunit phan thek lok si বুলুত আসার বুড়া চন্দ্র মিলিক কে মাং হুবং পেন লাং দিংসি কে তৎ লুন আদিম পেন থুরসি আমি তাফান কার্ডম চেপা জিওর ডুন
3: কার্ডম দে হ কে হাই কার্ডম
1: ও কার্ডম

0: Kopi ne alam do ik ma pilo ho ke hai.
1: Masa bodo cet.
0: Kalang ma to chong nik tha ke hai.
2: Abana suki ang hoy pachon si chandro milik ningyelo.
1: Chok ipo ininelo apor dure cet. Dipu along arsi krung asai dokokti.
0: Nang lipan nang lichinita nang lichin nila ke hai. Kopi alam asai lo ma ho sahap puik thate.
1: Nangli supo bulura phan karne ponji puti army along woreng war sai papek po chiklo jon along suri pho tangka chok ijibo suri pho chiklo jon long si suri
0: lason ma ke hai
1: training le un deda phi lote nangli supo ake ong long thu lipu chiklo jon along si suri kep atangka ke longpu
0: Ao su ning on thang ta thek thile ma ke hai ko pu son lo ma
2: chandro milik aning ka rong pen kamang huwong angbong pen amoni ranat lang dun ding si than dun lo
1: thek the ta cho nili tuma munit wang si bulura phan eng thum pu e son so ni ke nang sora khoro ra phan la suri si tang ka ho chenam ta nangli men ke ente ko son ik lo ni
0: nili men he chandro milik pa ke hai nili men ke
2: suri si atanka deng dun si alang che than dun lo
1: o bulut dam thulang de buki ke ne phanang ne lo ko nang tum le mo chonon de
2: bulura tum kachini ne amuni ranat lang dun ding si alang aning ar lo pen mathalo atanka ke chu en dun det ke chok che de lo ma pi ma pusi bonta atanka ta lapu ansia ke ong pik nitum ason malu mala muni ta tum ke matha dunamasi un e চিনি নেদারলো নিতুমা কোপায়লং কোপিতং কেতকে দোলনে নাঙ্কা চেকলাং আসামপ্রিয় নাথ লাং দিং সি সুরি সি আতঙ্কা পেন আলাং আহেমারলো চিলু চকলো পুথত সারমেন আতুম হিদি আংবং চিতিম থত আলং সি আতেপ্লং দো বাংস আতেপ্লং আংসং সি কেসাং জিয়া ফান মান্ডুকি কিম আমান্ডুকে বিহেক আসার নং হিনি তা রাগ তাংলো সকে রথ কিরিম কেতাংলো পোলতে আমান্ডুকে থাংনাথ আসাই তা আবেলো পুথত বার্লা বাংবিতিক আমকে মিরবিন আফান চিলি কে পারি কে নং আশোক আদোরা আলং কে পাহন তয় আফানসি সারমেন কিপু মেক তেকাং মিরবিন কে সারমেন আসোপি আদাগামলো আসোপি আকলেং আফানকে পেনান চুপি এরলো বকুলিয়াতে রাং হেমসি কেলে আসোপো কে বাহিনী আসোপো আকলেং কে সামসিং কলেসলি দুন এরলো লংনির লংপার পানাহা ওয়ারপেন কে পাস কি উন দুন চেং কে সামসিং রং হাং হেনল সামসিং এফান কে সারমেন তা পেনাং আন সি আনিং কাছে থে কে দু আকি বিয়া বাং কে লংনির হাই স্কুল আলং সি কে পাদুন ফ আং ডেং আলং সি চার্লি বমলা মিরবিন কে চার্লি দুন রে দল লংপার পান এল পি স্কুল আলং নিংকান হিনি আন বাক চার্লি দুন আফি কে চার্লি উদুন বুবল আসার পি আসার বুড়া ভান ননকে আলাংসি এ সনসনি কেনা সৎ আসাই আনতা চেরাবদুন বমল আন মাসাবসু চোপন চমসি মিরবিন হিদি সক চিলি গেহন্দাম জিয়া ফান হেমপেন বাড়ল কিচি হেক জেক আর ফেক পেন মান্ডু আরুমার কক লরসি আকলিমবাং মিরাক আর চিলিয়া দরা হনবমসি মিরবিনকে মুন্ঠিল চুনিং নিকান লামচা কাচিপি হেমারি তের ফান লং নিট আহিথি বা চেন আকলাম আলং কে দু কার্বি লামেট আমি নিকান এসেক আমি পিয়া হুৎসি আলাং তুম বাহিনী আংবং কাছি চিনি চেং নিমসো কেরুং কে কানরাব রাব আহুত চেং মুরি আংডি পেন কে কানরাব রাব আহুত মিরবিন পাও বেদুন চিত আ অক আবাং পেন আরেং কাছি ফু লেম দেট আজক হেমারি তেরন কে আরেং মিথুর প্রক সি তো থেক থে রেম আনপিনল মাহুত সো আংবং পেন আমাশি আলং তুম আসেন কাছে হ্যাং সে রয়েলাম চেপা চয় দেল আনিং আছে দক আনিং আছিং সাম থেক তিক পেনসি আরু আছে ক্লো কাংথাই দাং আরে যাই দি আজু হালা সো আহুত মঞ্জির সো জাববির কাহে লোভিং খনবা মন আংলং তা আলির আচাম পেন লংমি পিক আনপিন লং নিট লংপার পান আপির বি আলির তা কাপা উই দুন আখি আনবাক কেপ্লেং রি আসন বেন ইংলং আরি রি পেন কাছে হে লাট প্রে ইহুম হুমনিয়া গাড়ি মটর আনাত লাংডুন দিং সি মিরবিন মুন্থিল নিকা নিশি প্লেং টাংলো আর জিয়ামু মাং আনতা থেকলং

0: pin ăn lo amoni ra phan ta abir ta chala an ta nilong le pin lo kar julong aten ke alang ta rong bina rong asor si mandun tang lo pusipu kuki pen ron thama huta rong bina re sumar pena an na tum ke ing bu et tang lo puta chithanju matang te hala kang bu et ari sumar tum ang bong si alang ta jong si kali kali lason huni kanti alam le neta ki matha dam rong chis ku pipi tong ka mun thi dam tha pare lo ne neta alang jong si ne phana ning nang ke do kok pa melo pu asante rong bina long ku pisi ki dun joi nang poma hele ka man pen munit ke reng lor a phan ke pa thi ke ko pilo ale ke long dam ji bang kang hu do kai ta tum si munira phran kar mut bo alang jong si lapuson hino da ka munit pinak pule aprang pen le chini lor asante alang pen che pang ridun po po lam chak amat si chi pidun de da ji apolo sum si munit jong jung aphan ke pathi pen monon phi alang ani ching sam pen do thegi pu he aite ma non malamari somara to aphan ke ining ma si je theuni deng rong ka ning ye le son ani alu ka chi bi le son o kor jang aphan কে থেক লং লো পুলো তাংতে কাপাং চাম লো আজাদ নন বাং ইনুত কাপড়ে কা তুমলে পাং চাম দুন থাপ পোসিতা নেকে পাং চাম দুন থাপ থে লাপুসন সি কামুন থি বহুত এহায় চাই নং চিলিয়া দোরা নারবাং বম থেক দুন লং সি মিরবিন সারি এহং অতপন দং সি মান্ডু পেন শুনলো আচাই নং আহায় আফান হুংজুই আফিজং লাংরয় কুং কুঙনাথ পেন কেবাং বম কারেং লা পেন কাজক তুম আফান থেক লক সি আলাং হাং দুন ল
1: ও নেং কারে আর জু লং ল নেং কে ব্যাং লো
0: হিদি আলি নাং তে রয় বম সি বাহিনি তা মিরবি না দুং আন ওয়াং ল বাহিনি তা হাক সো সি নাং চিং হর ক্রাই আর দুং আনাং কে লে পেন কারেং বাং আর জু ল
1: পিচং হই ল নেং হিদি আলং ইন উদ বেত পিলে
2: চিলি কে হন তিনে
1: ল্যাংমিং আ ব্যাং আ বেদেত মা
2: স্কুল পেন আংলি লেলাং নাং তুমকে কোনাত সিগে দাম ল
1: দুম কেক পেন হেন রু হান কা চুরি দাম দিনে
2: লং লো মতাংতে কলো ওই
0: লাসন সি বাহিনী তা হাক সো পেন কে থাপ সেক হাবির আলু আহান আহাক মিরবিন লাং আর দিক লো আর নিকে খর ও আজক কাজক বাং নিং জেল
1: মান্দু আলং লে সাং দাম রং লো নাং নে হাই দে আর নি খর অ
2: দানে মান্দু আলং লে মালম সপর সাং দাম রং লো না
1: কালাং লু মাসাব সপর সাং দামরা চিংকি চে থান দাম লোনে
2: মালম সপর পু আনার নি কে সোপি হেমলে দাম সেটা পিয়াজ সাইসি এক্লেম দাম পোমাটি ওই মরনি কেন সামা পড়লে দামরা পেলো নাংতে মাপুলো দি ওই নে
3: অচ পেনাং আর নি গিদিং আজাকটা দোলো ইংনিরা প্রংসি চিংকি চে থান লং লেতা মাপুলো নে
1: কালাং লো তিনে হেমা সাইতা কি অং সুসু কলি দেবু নারলু সিনি লে ক্লেম দা সাইদা জুদুন ই ইনুত বাহিনী আলু হি জং সি ব্যাং থু চিত লেপুতে আন সোসে থুলো হর আন গিরুকে থাই দুন আনসি আর্নিং থ্যাং লেট টিটিল ও
0: মান্ডু আনাত কেং কাম চেজর বম সি কারেং বাং নিংজে দুনলো মান্ডু অলং সি বাং কে থম সাং দাম কুরলো আর্নি কে অবিত কাং থাই দাং লাংপার পান আরিত যাই দিয়ালং মঞ্জির সোকে জাপ জির আপর হেনরু দুংকেক আলু আহান পেন কেপ্লেং সেট আহাক কে মান্ডু আরাই নুন কৌরসি বাংকে থমতা চৌমি প্রং লো আনিং হাং টিক সি কাচিং কিচে থানজিয়া ফান পুসি মিরবিন কারেং কাজক বাংকে থমতা বাংকে থমতা রং ইসিভেত ও করজাং লো লাংপার পান আপিরঠে আলং কুপিনে এ সঞ্জং সি দো পুলো তাংতে লাকে মিরবিন কে মে পিক আর রূপ আর জে কারেং কে লাং মে পিক আকাং নেক মন লাপেন কাজক আচুকি দিং পি পেন কাংহন মেমি আসার টি হেনলো লাউ করজাং বাংগে ধম আতুম কে মে পিক আর রূপ আর জে কাছে পেং হেনলো লাম্পার পানা খিলো পুসি না হক হক তা চে থান জুলো লাকে লংনি লাম্পার পানারি সোমার আতুম কাছে থান প্রে আনিং আর লুয়ালামলো কারেং কাংনেক জংসি কমানেকে ঠেক দুন লং আবাংলো পুলো তাংতে হালা সরি সোমার কাই ইসি এফানসি আনিং আচিং সামলো পুসি চেথানপ্রে মান্ডু আং তানকে সামপ্রিলে সোসিতা আরু আচে ক্লোয়া সামপ্রি আতুর কেসোতা ইসি কে প্রেক জেক দো লবাংসু কাছে প্রেক বি আলামকে সাইচুতি কিয়া মুনিরা তুমি চিনি চজি।

0: চং।
1: আলুঞ্জি রাজু দুন্দিং সি আজির পি বাহিনী আতুম কে কারেং আনিং কার্দি ঘুব আনা সি লাং পাংচিংল আলুঞ্জির কুমা তংকিলু নে মিরবিন আতুম তা পাকলো দাম থেক থে দেল আলুঞ্জির আলাম থে আর্জুদুন লং সি আলাং তুম পাও করজাং দু না সেং বি তা ইং জার পাতে লাং পাংচেংল লং নির লাং পার পানা লাং হাম আপির বি বেথে বেথা আলং আন মিরবি না সেং বি তা ইং জার পাতে লাং পাংচেংল হেমারি তেরন পেন আলাং আসেং কাছে হাং আসেং কাছে পাচয় কে চেং সি আর নি আলাম পুসনা পর হুট আমি না চি পুদুন থেক থে পিন পেন সি আলাং কামুন থি কি সুং আছে থে পিবাং ফুন ল
0: বিপদ লো ওইনে মিরবিন নাংচি থে পি লে কে বাং ফোন আন সেট পি কে
2: আলু নি নিং চে পাকলো দাম ঠিক থে দেরা পতি এ ওই নেন কারে নাং তা নাং সি গে জুমে তেং পলতে রবিনা তুমা সনসি রেডিও লং লুন লুন দুন ঠিক জি আপলো চিনি ল
0: ওইটি আসে জুমে পিকলে মা বিনি তা হা লং রয়ারি রি দুং কে কিবে ব মাহুত তা কি লুন ওয়াং জি পুলে ওয়াং বেদে পয়া লুন তি ওই কার জুমে সো তা কালি কমারা লুন রা ওই নেন কারে
2: স্যামসন আলুন লুন সে পো স্যামসন ইং টি হে
1: লাসন থাক দুন সি কারেং আবাং আল্লা মাকরং কে লার্জি আফান পুথত নিংয়ে থুলো
2: লাহুই কে পেদো নাং টি ওই মারলি ইনিং ব্যাং লে দামাসি লুন দেলু নেলে রেডিও লংলে লুন দুন থে খ্রাই জিমা ওনে তোনাং লাং রাই থাতে হাইদি ফুইং থাক সু অং হু রেক টং কে দো কগলো নে বিলু নে কলাং টি নে নি ফুটা নাং লাং রাই থা হো
1: মিরবিন তা নিংয়ে দুন থুলো মান্ডু অলং কাং সামরিয়া পর হুট বাংকে থম তা ইংনি করল মিরবি নাফু রেক কে পে জি সি কারেং কে ক্লেম রকল কাজক তা কারেং চুবি প্রিজক সি রেক পে পাংচেংল
0: নে চুকিং দুক সবলে কপিয়া সাবুন পেন সি নাকি ফু কাচিং ছিল ওই নে
1: কাজক আবাং আর জু থুল
2: কপিয়া সাবুন পেন সি কাচিং থিয়ে লাং মানে শ্যাম্পু পেন সে হুরা ডাক পেন পুচিং থিবা ফ্রুইবা ফ্রাই চট হেনল কাছিলা না যে আফান্তা কো না সে আপর কাছে লং ল্যাং মাতি মারলি আদা পেন হা নি কাং সাম হুপ আন্তা সাইকে ক্লেমানসি ডিফুরং সুপিয়া কর জাহা তো মাফান ঠেক দুন লং লুমা কো আন আন লনে ব্যাংকে কাছে মাত মাত রিন্তি বিউটি পার্লর লং দাম সি ব্যাংকে আচু তা কাছিং সক দাম দাম তা হলে মা ওই মারলি হা নুতি না দিদিং তা মোবাইল ফোন তা দো থেলা
0: ইতুম লং নে দা হিথিয়া লং তা বিউটি পার্লর ডুপো পুলে ওই নে লাকে দোলো পোলোতে কো আনসি কেমে পোলো নে দি মারলি
1: লাসনসি কাজক আবাং আর জুলো
2: আই লাসনে নিং তা কানিং যে থাপ থাপ হে জ ইতু মাচু গেলা পুসিনাইং সক থাপ জি ভে ওই টাঙ্কা হো টাঙ্কা পিনাং জি টাঙ্কা কে কোনা লগে লং জি কে ইতুম কে ইং লং আনিম সপি মার পিনা তাও না কাই পেন ইতু মা কাই কে পাচে চাপ দুন থেক থে ওই নে লাহুই কা মুন্থি দাম থাপ কে আলে আবেলো হা লাসোয়ার নি থেক দুন লং রে পেহে সিলুনি লাংসো কাং থুয়া লংলে লামার জানা মোহর কেনে বাহুত হে ইতো মাঙে থম তালালে আর নামা বিয়া লং অ কাছু তোর দাম হুত হে মারলি
0: ওই দিনে বিয়া লামার জান লোরা
2: থেরা মানে কার বিয়া লামার জান পুতে ঠেক দু লংলে মানে হার লঙা থাকা চার চুং লক ইনদারে সোমার আনাদলে কেলাং দিং আনিম সুপিয়া ছু হে
0: ও ঠেক দু লংলু আরে সোমার কেবাং পেন আমার আনিম সুপিয়া চু ফে রয়মির সিয়াং অম ইংজুপ চপটি পু আনা মুনিত কি অঙা থেং নু তা আনিম সুপিয়াং অম ইংজুপ চপ কে থেরাক রে আদু দিমারলি চিস নিথুগে কাথেরা অং সি নিং ফুন আন্তা চিতং দুন দিগলো ওই
1: কারেং আফু অলং রেকাতি কে অং পিক থেকলং সি আলাং নিঞ্জে থুলো
0: ওই নে রেকাতি তালাপু আন আন লেকে অং পি কে আপি কে থে আফান লে পাঠি লং লে লিপুতে

0: Samson Singh in tia aputa Donesor in tia hinpen lamjir kethan arjuik tha.
1: Samson Singh in tia karbi kheya meteng tom. He is a wise man who does not grieve for the things which he has not, but rejoices for those which he has, Epictetus. Samson Singh in tia alangli thang thanga jiklu nikhab ner kep arni Parokri sirkara kep anengkansi amhang teklu. Alangli amhang ke tek adim ke karbi anglong alu ke dut Tika Hills mate Tika Anglong puhelu lape non ke West Karbi Anglong district alu si dulu. Samson Singh ingti asar bura amen ke Thengkur Singh ingti lape asar pi amen ke Ruth Madhavi Bes Borua timung pi puhelu. Alangli sar bura Thengkur Singh ingti afrang ke Tika alum si ke du lape Hindu adharam si ke rim abang. আভিথু বাংসুয়া ধরম পেন চে উসি সিকুর মতে ক্রিস্টান ধরম ডেংডুল আপেন গোলাঘাট মিশন কম্পাউন্ড আলংসি আহেমাসর পেন পেন কিদু পাথর দামলু আলাংলি থেঙ্কুর সিং টি সিকুর মতে ক্রিস্টান ধরম ডেংদে আফ্রাংকে এনুদ লাহা মতে লেক লেসিফার লেকা আবেহাস গেকলেম লাপেন সি আলাংলি আপিসু আসু কাজি পাংরেং ই পুসি আংজির পিয়া কি বিসি মায়া ইং টি পি পেন কাছি কিমু পন্ডু আভিথু নগাঁও ডিপুটি কমিশনার আউ ফেস আলং ধুবাসি মতে ইন্টারপ্রেটার আসাই ক্লেম দুনসি কেরেং জিয়া ফানা বারসাই চুয়েন দুনলু থেঙ্কুর সিং ডি পেন রুট মাধবী বেস বরুয়া তিমুং পি মতে কাজিও তিমুং পি আসমার কাদ্দু কবে বাংথ্রক দু লা আলাং লেতুম বাংথ্রক আমেন কেলা পুহানলু জুনাকি সাইবালা ইংটি পি স্যামসন সিং ইংটি রোলেন সিং ইংটি লরেন্স সিং ইংটি প্রতাপ সিং ইংটি লাপেন মায়া ইংটি পি বাংসু ফি আফ্রাংসিয়া চর মতে রুট মাধবী বেস বরুয়া তিমুং পি আরং চেওয়াই জুয় ফি আলাংলি বুথত থেঙ্কুর সিং ইংটি আচর চিরিথুলো লা আফি কাচি রিথু আচর আমেনকে কাচি টিসু পি পহেলো আলাংলি কে চোখলা আসর আপেন নন কে কার্বি আংলং আলু নীলি ব্লক

লংসি দলু আলাং লিপেন কাচুবা থেরাপ আসমার আফাই বাহিনী দু আমেন হাই হুই কে লাপু হেনলো কার্মেল ফিলিপ ইংটি লাপেন ফ্লোরেন্স বাসাপি ইংটিপি আকে হাই স্যামসন সিং ইংটিকে গোলাঘাট মিশন স্কুল গোলাঘাট আলংসি প্রাইমারি স্কুল কেদুন চেং পুসি ইলিতুমচিনি আলাংলি গোলাঘাট মিশন স্কুল পেন্সি প্রাইমারি আং ডেং চেপা উন্ডুনলো লাপেন মেরিট স্কলারশিপ পেন্সি প্রাইমারি আং ডেংটা চেপা উন্ডুনলো আফিথু আলাংলি বেজবরুয়া হাই স্কুল গোলাঘাট পেন্সি ক্যাপ আং ডেং মতে মেট্রিকুলেশন তা মেসেন পেন চেপা উন্ডুনলো বাংসো ফি আলাংলি স্যামসন সিং ইংটি আকে হাই বাং কটন কলেজ গুহাটি আলংসি মালমসো আপর আফান আমেন চেথাপ দুনসি আকাংতুই আং ডেং আন আফান লুকি আফান দুনলো বনজিতা টাংকা মহা কাদুরে লাপেন চেপা জগন এ আসন আসন হেম আকি সুং কেডো কক আজ নেসি কটন কলেজ পেন বি এ আং ডেং পাজু দুন লংলে দালো বনজিতা স্যামসন সিং ইংটি আবাং আনিং চেপা বিবেসি পুথত লুকি দুঞ্জি আফান পুরা তোয়ার কিমি চুরি দুনথুলো আপেন আরনাম আহিরজুমি পেন আলাংলি ইস্ট পাকিস্তান মতে নন বাংলাদেশ আলংকেদু মুরারি চান কলেজ মেসেন পেন বি এ আংডেংটা চেপা ডিপার্টমেন্ট আলং সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর পু চেপালং দুলো লাপেন ফারো ক্রিসির কেবরা থং কেবরা ফ্রি আনিং কান পেন্সি আলাংলি সাই আংডেং কেক্লেম বাংচেং দুলু স্যামসন সিং ইটি ইনুট কার্বি আলাম কাছিং হনঠেক আসংজাপু কার্বি আরং আংবং প্রাইমারি স্কুল কিম দেট আফি কার্বি আও সমারাতুম মেনা কার্বি আলাম পেন লোকচারলি জি আফান পুরা কার্বি আলাম পেন কার্বি টেক্সট বুক তা টকলো লাপেন বাংসু আসাই আলং আলাংলি সারবরা থ্যাংকুর সিং ইংটি লাপেন বাসাপি ইংটি কাঠার পিতা চেরাব দুলু লা আলাংলি তুম পেন কে টক কেপা ক্লাং আকিতাব মাতে আলু থুই আমখা কে লাপু হেলু কালাখা আকিতাব তমু পুরু বিটুসো লাপেন গুপিয়া কিতাব স্যামসন সিং টি ফারুক্রি সিরকেপ ফ্লিকেপ আনেন কানসি নঙ্গ আলং এনুত ধরম পেট পেন কেদু লাপেন কেপ্লাংগ্রফি আহেমা উসপি লবঙ্গলতা বরুয়া পেন্সি চেপা চর চেপা রুবলু লাবাংপি আলাংলি চর কে আসামিস আখাই আকাং তুই আংডেং কেদু ব্রাহ্মীণ আখাই পুসি আনং কাছে থাং লাপেন কাছিনিয়া বাংদু স্যামসন সিং টি আলাংলি লাবাংসু লবঙ্গালতা বরুয়া পেন চেপা চর ডেফি নগো আলং আমাসি কেদুতা পাঠির ঠিবলু স্যামসন সিং ইংটি পেন লবঙ্গলতা বরুয়া আসমার কাদু কবি বাংথ্রক দু লালাং লু আমেন কেলা পুহেনলু রানী ইংটি পি পবন সিং ইংটি ডক্টর তপন সিং ইংটি অজয় সিং ইংটি নকুল সিং ইংটি লাপেন বিউটি ইংটি পি কার্বি নৌরী মতে মিকিহিলস ডিস্ট্রিক্ট কেকিম জি পু কাহিমা নামাং কেপাক প্লেইং জি আফান পুরা আলাংলি স্যামসন সিং ইংটি আবাং হিজ এক্সেলেন্সি স্যার রবার্ট নেইল রেইড আসাম আগবর্ণর বারী মাফান নিখাপ এঙ্কর এনের ক্যাপ আর্নি ফ্রিয়া চিকলু ফারুক্রি সিরকুলার ফ্রি ক্যাপ আনিংকান মহেন্দ্র চুয়া আলং চেতং দুলু লাসন সি ইসি কার্বি আ ডেলিগেশন আ টিম সেংলো লাপেন আলাংলি স্যামসন সিং টি পেন পার্টিপি পন্সি আং লেটু মাফান জাপনিলো লাপেন মহেন্দ্র চুয়া পুয়া ডিম আলং চেতং দুনসি পিনপুর আলু মতে মেমোরেন্ডাম তা গভর্নর সাহা পাফান আজির দুলু কার্বি আচুমতা মেনা লংরি কাংথিম দোনাংজি পু মাথাসি লাপেন কার্বি লংরি কেহাং কেপাসুজি আফানপুরা কার্বি আদরবার মতে মিকির জাতীয় মহাসভা আসাম তা ফারুক্রি সিরকেবরা ফ্লিকেবরা থ্রক আনিংকান থাং থাং আজিক্লু নিখাপ ক্রে থ্রক আর্নি সেং নাংকলো লাপেন আকাহাই সার্সিং তেন হাবাই আফান প্রেসিডেন্ট মতে মাইফু লাপেন আকাহাই স্যামসন সিং টি আফান সেক্রেটারি মতে চুনবাং আর পুতা পেগলো ফারুক্রি সিরকেবরা ফ্লিকেবরা থ্রক আনিংকান স্যামসন সিং টি আবাং সাব ইন্সপেক্টর অফ স্কুল আসাইব আর পুপেন চে উসি কার্বি আদরবার লং চেপা অগডুনলো লাপেন আলাংলি আমারসি বাংসু আসং আকং চুনবাং আর পুতা ডেংডুনসি কার্বি আখায়ে আফারমান মিকির হিলস ডিস্ট্রিক্ট কিম জি আফানপুরা সাই কে ক্লেম কাচিপাদুক চেং কার্বি আসংজা পুলু লাসনসি কার্বি আদরবার আসং আলং কং চুনবাং আর পুকিদো উ নাহুদ সিতামে আলাংলি কার্বি আসু আতুমতা মেনা আলংরি লংপাত দোনাংজি পু মাথাসি মিকির হিলস ডিস্ট্রিক্ট কেপামানজি আফান পুরা আমু চেদং ফ্রা পেন্সি কেক্লেম কেজা পঞ্জিন আসংজা পোলো হালা বাংসুয়াহুদ আসাম আ গভর্নর বারিম স্যার এন্ড্রু গোলে ক্লো পেন্টা ইংলং আসু মতে কার্বি আতুম কেদুক কিসুং কেফু দোয়ানতা কেরাব থেকজি আফান পুরা আর কয় আচিক্লু ফারুক্রি সিরকেপরা ফ্লিকেপরা কে থম আনিংকান দেনা রং আনতা হুমরি দামলু হালা বাংসুয়াহুদ আলাংলি লং আচর লেডি ক্লো তা দেনা রং আন ওয়াংসি নাংলাং দুলো লাপেন ইংলং আজো কেদু তিলু কেলো মারা লাতুম আফান প্রাপজিন পেন ইসি সালাজং কার্বি আলংরি ইকিমজি আসাই কেদেং সেরাক

0: tôi sẽ kể hàng cái bắt sụt thú gì áp hàn chế đoàn xa bên xa yàng đen kê klem bằng chênh bọn thủ lửa. Là xong xì suri suri karbi xô ra mù kà hì mà nà mạng kê bạp lê gì áp hàn bù ra bằng xô à mai lòng làm thế chế đoàn xa bên ý xì xô đạc à làm thế đen bọn lửa. Bọn xì ta áp hì thu Boundary Determination Committee bên kê phá rà tên xì nì khắp kri trọc xì ar nì phái cù nì à chì klu nên kàn phá rô kri xì kè rà phọc kè bà ý xì à nên kàn xì United Mikir and Ensehil District ta am hang pa thek lo. Bon se ta isi ning duk neme alam ke la puhen lo. Alang le Samson Singh ti ke Mikir Hills District ke long arni ke Ladakh pirthe along amasi abedal lo. Alang le arda jum hek ahut si bangso apirthe pen che o si sining angsong chilo jui lo. La si angsong achiklo long su asan si karbi arara phan sining angsong pen si atu Ladakh nang pidun thek chol lo. Athema alang le Samson Singh ti abang Faro Christiker Flicker Banner Cap anengkan nifai encorener kebarni thang thang achiklu ajojilu aporsi ajudam nangjuilu lake karibia khaya phan isi ningkiduk nai arnilu lake isi manglangnu kahiman asansi mandalu karibia khaya phan lake isi kanoho kethe nai arni pole pudasita melo lapen karibi apurkimu afaralong lake isi ningduk meme nai alua farlo pule pudasita melo bonta ilitum chinangji Samson Singh tihanlo karbi anglong ameteng tom alangli hanlo karbi khayamilur alangli ge kangting aju isi doi et pen kedu aju amilur asonlo alangli ge karbi khay amoy arbunglo alangli hanlo aju kangtinga hutta kathe ang ami atur ki piabang alangli enut ipi karbi alam kaching hon theknai asongja polo lasi alangli ke karbi tokbang asamphi asonsi kaiketa doverpo কার্বি লংরি পংটং নাংজি পুলোতে কার্বি আলাম পচা নাংজি পুলোতে এদুম নিসুরি তা তেনি নাংনে Samson Singh তিয়াফান আথেমা আলাংলি সি আরনি সি নিমেয়ারনি কাইতে কাংলু কার্বি খায়ামিলুর কাইকেতা পামের লং লংনে লা কার্বি খায়া মেথেং টম Samson Singh তি হেনলু আহক পেট পেন কেদু কার্বি খেয়ে আমেথেং টম লাসি বাংনন সোকার্বি দোয়ান ইটুম কিমু লোনাং Samson Singh তিয়াফান La alang li kahimana mang alam ile tum pini owe kimi doan cerap ciri ben cepang tangra non alang li kahimana mang papleng nona. La si en moro linbek pu inu tegreset atok bang kaningji atengke lapu henlo. One can never pay in gratitude. One can only pay in kind somewhere else in life. Inut amoni rapfan kacoro pencot ke prengjitun ee. নিংর লু পেন কে ক্লেম কে মেসি কাংহন প্রেং লি চিটুঞ্জি কারডং
1: তিরিমে কায়া জাইমেক আংদেং লং পেন নন হে নাংলি টুম থনিসর ইং টিয়া হিন পেন Samson Singh ইং টিয়া কায় লামুয়া পুথা লাম চির কে থান আর্জিক লং টাংল লাকে আকাশবাণী টিফু আদুন্থু কার্বিলামার জানালু না জাইমেক আংদেং লং পেন একা এমং ওয়ে পু কার্বিলামার জানালং পেন চিতেন তেরাং লাপেন অল্পনা ক্রোপি কিলোনালুন আর্যৈক্থা আলোনালাম থে আপর আপর তাংতে আর্যৈক্থা লাবাং সালন

কার্বি লামার জানালু না যাই মেক আং ডেং আলং পেন নন হেডাংলি তুম ইকা এমং ওয়ে ইপু কার্বি লামার জানা লং পেন জিতেন তেরাং লাপেন অল্পনাক রোপি কিলুন আলুন আর জুইক লং টাংলো আদুন থু আহির পু কার্বি লামার জানা লং পেন মিরমিলি রং পিপি কিলুন আলুন আর জুইক থা আলুন আলাম থে বীরটা কেলং নে টাংতে আর জুইক থা লাপাংসু আলুন

কার্বি লামার জানালো না যাই মেঘ আং দেয় লং পেন নন হেনাগলি তুম আহির পু কার্বি লামার জানা লং পেন মিরমিলি রং পিপি কিলো নালুন আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী টিফু আদুন্টু রং নাম্বার পু কার্বি লামার জানা লং পেন মঙ্গল সিং রং পিলাপেন বাড়ি রং ফারপি কিলো নালুন আর্জুক থা আলুনালাম থে চংহং দিংলো তাংতে আর্জুক থা লাবাং সালুন।

কার্বিলামার জানালো না চা মেঘ আংদেং লং পেন ননহে নাংলি তুম রং নাম্বার পু কার্বিলামার জানা লং পেন মঙ্গল সিং রং পি লাপেন বাড়ি রং ফার পি কিলো নালুন আর্চিক লং টাংল আদুন থু হেমকার জং পু কার্বিলামার জানা লং পেন রবিনা ক্রো পি কিলো নালুন আর্চিক থা আলু নালাম থে হা লাং পারাই জাকওয়ে টাংতে আর্চিক থা লাভাং সালুন

কার্বি লামার জানালো না যায় মেক আং দেং আলং পেন নন হেনাংলি তুম হেমা কার জং পু কার্বি লামার জানালং পেন রবিনা ক্রোপি কিলো নালুন আর্জিক লং টাংলো আদুন্থু কার্বি লামার জানালো না যায় মেক আং দেং আলং পেন কাংহন মে ক্রি পু কার্বি লামার জানালং পেন চিতেন তেরাং লাপেন রবিনা ক্রোপি কিলো নালুন আর্জিক থা আলু নালাম থে কাংহন ডোয়ার জি নে নাং ফান তাংতে আর্জিক থা লাবাং সালুন

লাভুয়ান প্ৰণালীটো কাৰ্বিলামার জানা লোনা যায় মেঘ আং ডেং লং পেন কাপড়ে কাপড়ে কার্বিলামার জান লং পেন আলোন আর্জিক লং টাংল নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ক্যাপ চক টাংলো লাসিপিনি নীলিটু আকাশবাণী ডিফুয়া লং পেন চাইমেকে রট কেপার যুগে লাপুয়ান সি কাংটন ইগল পিনি নীলিটুম আকাশবাণী ডিফুয়া লং পেন ব্রডকাস্ট এসিস্টেন্ট আসায়ার পু কিক্লেমকে সার্কলিম তারো কন্ট্রোল রুম আলং পেন সাই কিক্লেমকে বীরেন টিমু অ্যানাউন্সার আসাই কিক্লেমকে নীলি সাংমিলি তেরন পি লাপেন বাংফু বাংফিয়াফান কাংথুম লাপেনকে থন্ডনা সাই কিক্লেমকে সার্কলেং টিসো থাংটে।